হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে কথা বলছি বসন্তকাল নিয়ে। বন্ধু, বসন্ত ঋতুতে ভ্রমরের গুঞ্জনে, কোকিলের কুহুতানে আর পাপিয়ার পিউ পিউ ডাকে কিন্তু চারিদিক মুখরিত হয়। সাজো সাজো রব পড়ে যায় প্রকৃতিতে, শেষ বিকালের গোলাপি মানে আলোতে মিলিয়ে যেতে না যেতে আমরা দেখি দূর আকাশে সন্ধ্যা তারা। রাত নামে, আকাশে তখন লক্ষ তারার মেলা, তাই দেখে জোনাকিরাও কিন্তু তারা হতে চায়। আশ্চর্য সুন্দর বসন্ত রাতের দৃশ্য কিন্তু শুধু চোখেই জুড়ায় না, মনকেও কেড়ে নেয়। প্রকৃতি যেন নববধূর সাজে সজ্জিত হয়। প্রকৃতির এরূপ লাবণ্য মানব মনকে কিন্তু দোলা অবশ্যই দেয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শীতে ম্রিয়মাণ প্রকৃতি কিন্তু বসন্তের জাদুময়ী স্পর্শে হয়ে ওঠে প্রাণবন্ত। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি গাছ কিন্তু মুকুলিত হয় এবং মুকুলের গন্ধে মৌমাছিরা ব্যাকুল হয়ে ওঠে। মৌমাছিরা সারাক্ষণ কিন্তু মধু সংগ্রহের কাজে ব্যস্ত থাকে, ফুলের বনে তারা কিন্তু ঘুরে বেড়ায়, আর অলিরা সেখানে গুনগুন করে। এদের গুঞ্জনে চারদিক কিন্তু মুখরিত হয়। প্রজাপতি তার রঙিন পাখা মেলে উড়ে বেড়ায় মনের সুখে। তবে বসন্ত যতটা বলতে গেলে শোভাময়, ততটা কিন্তু ফলবন্ত নয়। আরও কথা হবে বসন্তকাল নিয়ে, কিন্তু অবশ্যই গানের ওপারে।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায় লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতোয় চলে এসো মোর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। গৌরবরণ তোমার চরণ মূলে, ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো, একগুচি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটের ধারে থাকে যেন অশাসনে, দাহিন অলোকে একটি দোলন চাঁপা, দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির শনে, বৈকালে গাঁথা যুথি মুকুলের মালা, কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে, দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা, সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দিই খোঁটা, আমারই দোয়া সে ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা, কতদিন সেটা পরিতে করেছ ভুল। আর একটা কথা বলে রাখি এইখানে, কাব্যে সে কথা হবে না মানান সই, সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে, তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই, একালে চলে না সোনার প্রদীপ আনা, সোনার বিনাও নহে আয়ত্তগত, বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণবরণ আমেন গোটা কত, গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়, তা হোক তবুও লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। ওই দেখো ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা, জানি অমরার পথহারা কোনো দূত, জঠর গুহায় নাহি করে যাওয়া আশা, তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা, উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা, শোভন হাতের সন্দেশ পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও, যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়। বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে, ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠা ধরা, এ সমস্তই কবিতার কৌশলে, মৃদু সংকেতে মোটা ফরমাস করা। আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো, বরদানে দেবী না হয় হইবে বাম, খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। সেই কথা ভালো, তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে, তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার যুথির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লেফাফার পরে কার নাম দিতে হবে, মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে, কোন দূর যুগে তারিখ ইহার কবে, মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি বয়স তখন ষোলো, তনু দেহখানি ঘেরিয়াছে দূরে শাড়ি, কুমকুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা, শ্বেত করবীর গুচ্ছ কর্ণ মূলে, পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা, লোভন হয়েছে রেশম চিকন চুলে, তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে, সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি, আজ এই চিঠি লিখেছে তো সেই কবি, গধূলির ছায়া ঘনায় বিজন ঘরে, দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি, শব্দটি নেই ঘড়ি টিক টিক করে, ওই তো তোমার হিসেবের ছেঁড়া পাতা, দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি, কতদিন হলো গিয়েছো ভাবিব না তা, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি, মনে আসে তুমি পূব জানালার ধারে, পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজে দিলেম রেখে, পারো যদি এসো শব্দবিহীন পায়ে, চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাকনের রিন রিন, আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে বলছিলাম যে হ্যাঁ, বসন্তকাল যতটা শোভাময় ততটা হয়তো ফলবন্ত নয়। গ্রীষ্মকালে ফলের যে প্রাচুর্য থাকে তার প্রস্তুতি পাঠ কিন্তু শুরু হয় এই বসন্তকালে। এই সময়কার ফলের মধ্যে ফুটি, তরমুজ, খরমুজ, ডাব এইসব তো প্রধান। প্রকৃতির বুকে বসন্ত আসে ফুলের সৌন্দর্য ও সৌরভ নিয়ে। বসন্তের অপূর্ব ফুল সম্ভার কিন্তু যেই কোনো জায়গার মানে চিরশ্যামল প্রকৃতিকে সৌন্দর্য ও ঐশ্বর্যে ঝলমল করে তোলে। আরও কথা বসন্তকাল নিয়ে অবশ্যই গানের ওপারে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমরা কিন্তু কথা বলছিলাম বসন্তকাল নিয়ে। বন্ধু, বসন্তকালে যেরকম আপনাদেরকে বললাম যে বিভিন্ন রকমের ফুল ফোটে, মানে গাছে গাছে আমরা কিন্তু বিভিন্ন রকমের বিচিত্র রকমের ফুল দেখতে পাই, যেমন গোলাপ, শিমুল, অশোক, পলাশ, কৃষ্ণচূড়া। আর এই ফুলগুলো কিন্তু বলতে গেলে বসন্তকালকে আরও বেশি প্রাণময় আর আনন্দময় করে দেয়। এছাড়া বসন্তকালে কিন্তু আমের মুকুলের গন্ধে আমরা কিন্তু মানে খুবই খুশি হয়ে যাই, কারণ হচ্ছে যে আম খেতে আমরা সকলেই ভালোবাসি, আর সেই জন্য আমের মুকুলের গন্ধে যখন মম করে সারা সারা জায়গা, সারা আশপাশ, তখন আমরা বুঝতে পারি যে কিছুদিন পরে কিন্তু সেই আমটা হবে আর আমরা কিন্তু সেই আম খেতে পারবো।
1: নাম বলো না,
0: কিন্তু সেই আমটা হবে আর আমরা কিন্তু সেই আম খেতে পারবো।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: রৌদ্রের গান এখানে, সূর্য ছড়ায় অকৃপণ, দুহাতে তীব্র সোনার মতন মদ, যে সোনার মদ পান করে ধান ক্ষেত, দিকে দিকে তার গড়ে তোলে জনপদ। ভারতী তোমার লাবণ্য দেহ ঢাকে, রৌদ্র তোমায় পরায় সোনার হার, সূর্য তোমার শুকায় সবুজ চুল, প্রেয়সী তোমার কত না অহংকার। সারাটা বছর সূর্য এখানে বাঁধা, রোদে ঝলসায় মৌন পাহাড় কোনো, অবাধ রৌদ্রে তীব্র দহন ভরা, রৌদ্রে জ্বলুক তোমার আমার মনো। বিদেশকে আজ ডাকো রৌদ্রের ভোজে, মুঠো মুঠো দাও কোষাগার ভরা সোনা, প্রান্তর বন ঝলমল করে রোদে, কি মধুর আহা রৌদ্রে প্রহর গোনা। রৌদ্রে কঠিন ইস্পাত উজ্জ্বল, ঝকমক করে ইশারা যে তার বুকে, শূন্য নীরব মাঠে রৌদ্রের প্রজা, স্তব করে জানি সূর্যের সম্মুখে। পথিক বিরল রাজপথে সূর্যের প্রতিনিধি হাঁকে আসন্ন কলরব, মধ্যাহ্নের কঠোর ধ্যানের শেষে জানি আছে এক নির্ভয় উৎসব। তাই তো এখানে সূর্য তারায় রাত, প্রেয়সী তুমি কি মেঘ ভয়ে আজ ভীত, কৌতুক ছলে এ মেঘ দেখায় ভয়, এ ক্ষণিক মেঘ কেটে যাবে নিশ্চিত। সূর্য তোমায় আজকে এখানে ডাকি, দুর্বল মন দুর্বলতর কায়া, আমি যে পুরনো অচল দিঘির জল, আমার এ বুকে জাগাও প্রতিচ্ছায়া।
2: হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বসন্ত ঋতু কিন্তু সব দিক থেকে জনজীবনের জন্য নিরাপদ সময়। এই সময় কিন্তু খোলা আকাশের নিচে রাত কাটানো যায়, লেপ কাঁথা ছাড়া শোয়া যায়, আর সেখানে খুশি মনে শোয়া যায়। প্রকৃতির কাছে এই নিরাপত্তা পেয়ে কিন্তু মানুষ বিভিন্ন প্রকার অনুষ্ঠানের আয়োজনও করে। এই সময় বিভিন্ন জায়গায় বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বৌভাতের আয়োজন, এছাড়া বিভিন্ন রকমের মেলাও কিন্তু এই সময় হয়, আর তার ফলে কিন্তু প্রত্যেকটা মানুষ এই আনন্দের উন্মাদনায় মেতে ওঠে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বসন্তকাল কিন্তু তার স্থায়িত্বকাল কিন্তু খুবই কম সময়ের, এই জন্য বসন্তকাল যখন আসে সঙ্গে সঙ্গে শেষও হয়ে যায়।
3: কুমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিন ধুলায় লোটে মোর যত অর্ঘ, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে তখন মনে দ্বন্দ্ব ছিল, তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানো বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নিড়ে ব্যাকুল পাখি, হারায়ে কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন, তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নূপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল, তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে তখন আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো প্রবাসীমন@radiobanglanet.com, PROBSIMON@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

0: বন্ধু নমস্কার, আমি কৌশিক, আমি হাজির আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আজকের আমাদের গন্তব্য হল সাউথ আফ্রিকা।
1: সাউথ আফ্রিকার নামটা শুনলেই মনে আসে বিশাল দেহি আফ্রিকান লায়ন, মনে পড়ে যায় দ্য জায়ান্ট আফ্রিকান এলিফেন্টের ছবি, তাই তো? চলুন আজ আমরা যাই সেই দেশে যেখানে রয়েছে সৌন্দর্যের হাতছানি, অ্যাডভেঞ্চারের গন্ধ আর বিলাসিতার মেলবন্ধন। দেশটার পুরো নাম হলো রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। এর আয়তন হলো 4,71,444 স্কোয়ার মাইল। জানেন কি, একটা নয়, দুটো নয়, তিনটে রাজধানী রয়েছে এই দেশটার। এর এক্সিকিউটিভ রাজধানী হলো প্রিটোরিয়া, জুডিশিয়াল রাজধানী হলো ব্লুমফন্টেন এবং লেজিসলেটিভ রাজধানী হলো কেপ টাউন। এখানে আসার সব থেকে বেস্ট টাইম হলো মে থেকে সেপ্টেম্বর। অন্য সময় গ্রীষ্মের দিনে এখানে যেমন গরম, তেমনি শীতকালে রাতে বেশ ঠান্ডা, তাই সহনশীল তাপমাত্রা পাওয়া যায় একমাত্র মে থেকে সেপ্টেম্বর মাসেই। এখানকার কারেন্সি হলো সাউথ আফ্রিকান র‍্যান্ড, আর আজকের ডেটে $1 প্রায় 15.78 র‍্যান্ডের সমান। তাহলে চলুন আমরা ব্যাগ গোছাতে শুরু করে দিই, আর ততক্ষণ শুনে নিই পরপর কয়েকটা গান। আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আমার এই শোতে আপনাকে নিয়ে চলেছি সাউথ আফ্রিকা। আমাদের সফর আমরা শুরু করেছি কেপটাউন থেকে। কেপটাউন এয়ারপোর্ট হলো সাউথ আফ্রিকার সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট, মূল শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। সাউথ আফ্রিকা একটা বিশাল বড় দেশ। মূল বা প্রধান ঘুরতে যাওয়ার মতন জায়গাগুলোকে নিয়ে গ্লোব আমাদের যে ভ্রমণসূচি বানিয়ে দিয়েছিল সেটা মোট 10 দিনের। দক্ষিণের সাদার্ন কেপ প্রভিন্সেস থেকে উত্তরের ক্রুগার ন্যাশনাল পার্ক সবটাই কভার করা হয়েছিল আমাদের এই সফরে। কেপ টাউনে হোটেলে পৌঁছে একটু রেস্ট আর পেট পুজো করেই আমরা বেরিয়ে পড়লাম শহরটা ঘুরতে। আজ সারা দিন আমরা আবিষ্কার করব এই শহরটাকে। আমাদের গাইড আর আমাদের গাড়ি দুটোই ছিল একদম এক নম্বর। এ ব্যাপারে অবশ্য সম্পূর্ণ কৃতিত্ব আমি গ্লোককেই দেব। আমরা বেরিয়ে একে একে দেখে নিলাম পার্লামেন্ট, দ্য ক্যাসল অফ গুড হোপ এবং দ্য ডিস্ট্রিক্ট 6 মিউজিয়াম। এখানকার পার্লামেন্ট হাউসটা অনেক ইতিহাসের সাক্ষী, তাই যারাই এই দেশটা ঘুরতে আসেন তারা প্রত্যেকেই এটা তাদের মাস্ট ভিজিটের মধ্যে রাখেন। 1885 সালে তৈরি এই আইকনিক বিল্ডিংটা দেখে বেশ ভালো লাগলো। এবছরই মানে 2022 সালের 2nd January সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রথমে 3rd floor, তারপর বাকি দুটো তলাতে ছড়িয়ে পড়ে আগুন। সারা দিন অনেক চেষ্টার পর সে আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ বিল্ডিংটার বিরাট ক্ষতি হয়ে যায়। এখনও বিল্ডিংটার রিপেয়ারিংয়ের কাজ চলছে। আমরা দেখব, ঘুরব, জানবো সাউথ আফ্রিকাকে। তার আগে শুনে নেব কয়েকটা গান। ফিরে আসছি জাস্ট ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা সাউথ আফ্রিকা ঘুরতে। পার্লামেন্ট দেখে আমরা চললাম দ্য ক্যাসল অফ গুড হোপ দেখতে। সকাল 9টা থেকে দুপুর 3:30 পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। 1652 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শহরে তাদের একটা পোর্ট এবং বসতি স্থাপন করে, যেখানে বাণিজ্যের জন্য আসা জাহাজ এবং নাবিকরা বিশ্রাম নিতে পারেন। ইউরোপ থেকে ইস্ট এশিয়ার স্পাইস ট্রেডের নিজেদের মনোপলি বজায় রাখতে এই শহরকে ডাচরা নিজেদের মতন করে সাজিয়ে তোলে। কিছুদিনের মধ্যেই 1666 সালে এই শহরের নিরাপত্তার প্রয়োজনে এই ফোর্টটা গড়ে তোলা হয়। গাইড বলল, প্রথমে নাকি মাটি আর বাঁশ দিয়ে বানানো হয়েছিল। এরপর 1664 সালে ব্রিটেন এবং নেদারল্যান্ডসের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে গোটা স্ট্রাকচারটা পাথর দিয়ে মজবুত করে তোলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পেন্টাগোনাল বিল্ডিংয়ের কিছুটা অংশ কারাগার হিসাবেও ব্যবহৃত হতো। টিকিট কেটে পায়ে পায়ে ঢুকে পড়লাম ক্যাসল অফ গুড হোপের ভিতরে। অন্যান্য মিউজিয়ামের মতোই শুরুতে বিভিন্ন কাচের শোকেস, সেখানে রাখা হয়েছে পুরনো দিনের নথি, মুদ্রা, যুদ্ধের সময় ব্যবহৃত যন্ত্র, ডাচ নাবিকদের ব্যবহার করা কম্পাস, স্যাক্সটন এবং জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ। আশ্চর্য হয়ে গেলাম এটা দেখে যে সাউথ আফ্রিকা দেশটা অনেক লড়াইয়ের পর স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু আজও কলোনিয়াল দাসত্ব থেকে নিজেকে মানসিকভাবে মুক্ত করতে পারেনি। এটা অবশ্য সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। 6 হিস্টোরিক্যাল ফ্ল্যাগস উঠছে বাড়িটার উপরে। ক্রোনোলজিক্যালি অর্ডারে রাইট টু লেফটে রয়েছে দ্য প্রিন্সেস ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ গ্রেট ব্রিটেন, দ্য ব্যাটেভিয়ান ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ দি ইউনাইটেড কিংডম, দি ওল্ড সাউথ আফ্রিকান ফ্ল্যাগ এবং দি কারেন্ট সাউথ আফ্রিকান ফ্ল্যাগ। হয়তো এটা পুরনো ইতিহাসকে মনে রাখার প্রচেষ্টা। দুর্গের বিভিন্ন জায়গায় রয়েছে কামান। রোদ, জল, বৃষ্টিকে উপেক্ষা করে আজও যেন অতন্দ্র পাহারায় তারা অপেক্ষা করছে শত্রুর জাহাজে। এই দুর্গ কাম মিউজিয়াম দেখে যখন বেরোলাম, তখন আফ্রিকার আকাশে সূর্য ক্লান্ত হয়ে ঢলে পড়েছে। সন্ধ্যের সময় একটা দারুণ সুন্দর হাওয়া দেয় এই শহরে, আর সে হাওয়ায় রয়েছে সমুদ্রের গন্ধ। চলুন এখন আমরা শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপরে আমি আসছি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thanks.

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের আজকের সফর সাউথ আফ্রিকা। আমরা ঘুরে বেড়াচ্ছি কেপটাউনের বিভিন্ন জায়গায়। পরের দিন আটলান্টিক মহাসাগরের বুক থেকে কখন যে সূর্য উঠে পড়েছে সেটা আমরা কেউ টের পাইনি। ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিল। ব্রেকফাস্ট করে আজ আমরা যাচ্ছি

কেপটাউনের অন্যতম আকর্ষণ টেবল মাউন্টেন দেখতে। আমাদের গাড়ি যখন পৌঁছালো টেবল মাউন্টেনের নিচে, তখন প্রায় 10টা বেজে গেছে। নিচ থেকে উপরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কেন একে টেবল মাউন্টেন বলা হয়। একদম একটা টেবিলের মতনই এই পাহাড়টার আকৃতি। বর্ষা এবং অন্যান্য সময় এ পাহাড়ের মাথা মেঘে পুরো ঢেকে থাকে। তখন এই মেঘকে এখানকার স্থানীয় মানুষরা আদর করে ক্লাউড টেবল ক্লথ বলে ডাকেন। এই পাহাড়ের উচ্চতা 3,563 ফিট এবং প্রায় 57 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। গাইড আমাদের জানালো প্রায় 2,200 রকমের প্রজাতির গাছ রয়েছে এই পাহাড়ে, 1,470 রকমের ফুল দেখা যায় এখানে। এ পাহাড়ের একপাশে রয়েছে লায়ন্স হেড বা সিগন্যাল হিল, আর অন্য পাশে রয়েছে ডেভিলস পিক। আমরা তো পাহাড়ে ওঠার জন্য রেডি। দুরকমভাবে এই পাহাড়ে ওঠা যায়, এক ট্রেকিং করে অথবা কেবল কার করে। আমরা ঠিক করলাম যে কেবল কার করেই ওপরে উঠব, আর নামার সময় ট্রেক করে নামব। কেবল কারের টিকিট আমাদের আগে থেকেই অনলাইনে বুক করা ছিল, তাই আর লাইন দিতে হয়নি। এখানে টিকিটের মূল্য শুধু যাওয়ার আসার জন্য রিটার্ন অ্যারাউন্ড 360 র্যান্ড, আর ওয়ান ওয়ে 200 র্যান্ড। কেবল কারে বসলাম যখন, তখন নিচের দিকে তাকিয়ে দেখি বেশ লাইন পড়ে গেছে অলরেডি। আমাদের বেশিক্ষণ বসতে হলো না, কেবল কার আমাদের নিয়ে উঠতে শুরু করলো উপরের দিকে। 360 ডিগ্রির অপূর্ব ভিউ, সাদা মেঘের সারি দল বেঁধে পাহাড়ের কোলে যেন ভিড় করছে। একটু উপরে উঠতেই দেখি চোখের সামনে নীল অশান্ত আটলান্টিক মহাসাগর। ঢেউয়ের ফেনায় সেই নীলের মাঝে সাদা সাদা তুলো যেন ভেসে বেড়াচ্ছে। আমাদের এই সফর জারি থাকবে আপনার সাথে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কেবল কারে করে আমরা ধীরে ধীরে উঠছি টেবল মাউন্টেনের উপরে। সামনেই দিগন্ত বিস্তৃত আটলান্টিকের বুকে দেখি সেই অসাধারণ দ্বীপ রোবেন আইল্যান্ড। এই রোবেন আইল্যান্ডে নেলসন ম্যান্ডেলা বন্দী অবস্থায় ছিলেন প্রায় 2 দশক। আপনি কি জানেন, ম্যান্ডেলা প্রতিদিন এই টেবল পর্বতের দিকে তাকিয়ে তার নিজের দেশের কথা মনে করতেন আর ভাবতেন কিভাবে তার নিজ দেশের লোকেরা জাতিবাদ বর্ণবাদের কারণে তার কাছ থেকে তার পরিবার ও সময় সব কিছু কেড়ে নিয়েছে। তাই একদিন তিনি এই পর্বতের দিকে তাকিয়ে শপথ নিয়েছিলেন যে কারাগার থেকে বেরিয়ে তার দেশকে এই বর্ণবিদ্বেষ আর জাতিবাদ বিভাজন থেকে মুক্ত করবেন। তারপর ম্যান্ডেলার লড়াইয়ের কথা তো সারা বিশ্বই জানে। উপরে পৌঁছে সেখান থেকে বার্ডস আই ভিউতে পুরো শহরটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। কেবল কারে প্রায় 25 জন লোক একসাথে এখানে উঠে আসতে পারেন। এ পাহাড় পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বত। বিজ্ঞানীদের মতে এই টেবল মাউন্টেনের বয়স কম করে 260 মিলিয়ন ইয়ার্স। অবাক হয়ে ভাবছিলাম এ পাহাড় কত পুরানো আর কত পৃথিবীর সুপ্রাচীন ইতিহাসের সাক্ষী। চুনাপাথরের কিছু অতি পুরানো গুহা দেখতে গেলাম আমরা। গাইড আমাদের জানালো একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য, এই যে কেবল কার করে আমরা উঠছি, সেই কেবল কারে একসময় এই পাহাড়ে উঠে এসেছিলেন স্যার এডমন্ড হিলারি, বার্নার্ড শ, রাজা সপ্তম জর্জের মতন ব্যক্তিত্বরা। প্যারিসে আইফেল টাওয়ারের যে গুরুত্ব, কেপটাউনে এই পাহাড়ের সেরকমই গুরুত্ব। একটা কথা এখানে বলে রাখা উচিত, এই পাহাড়ে আপনি যদি হাইকিং করে নামতে চান তাহলে কিন্তু আপনাকে নিজের ফিটনেসের উপর যথেষ্ট নজর রাখতে হবে, না হলে দুর্ঘটনা ঘটার চান্স অবশ্যই আছে। এই টেবল টপ থেকেই আমরা প্রাণ ভরে দেখতে থাকি প্রকৃতির অপরূপ রূপ। আর চট করে নিয়ে নিই একটা ছোট্ট ব্রেক, আপনি শুনে নিন কয়েকটা সুন্দর আমার খুব প্রিয় গান, আর তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91 8100 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আপনাদের সাথে সাউথ আফ্রিকা সফরে। ব্রেকের জাস্ট আগেই ঘুরে এসেছি আমরা সেই বিখ্যাত টেবল মাউন্টেন থেকে। আজ আমাদের স্বাগত জানাতে হাজির এখানকার কেপ ওয়াইনল্যান্ডস। হ্যাঁ, এই শহরের ওয়াইনের খ্যাতি জগৎজোড়া। আর আপনি যদি ওয়াইন প্রেমী না হন তাহলেও কোনো প্রবলেম নেই, এই টুয়ারে আমরা পাবো রকমারি চিজ এবং চকলেটের মজা। ঠিক সকাল 9টার সময় আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। যেখান থেকে গাড়ি ছাড়লো আমাদের সেখানেই ছিল দুটো বিরাট বড় সাইজের ওশান অ্যাকোয়ারিয়াম। তাতে ছোট ছোট শাক থেকে শুরু করে কত মাছ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। এই টুয়ারটায় ওয়াইন এবং চকলেটের মজা আমরা পেলাম পার্লের রিবক্স ক্লব ওয়াইন স্টেটে। সবুজ পাহাড়ের ঢালে ছবির মতন সুন্দর এই ওয়াইন এস্টেট। এই জায়গাটা পছন্দ করার কারণ একটা দুটো নয়, অনেক। এখানে রয়েছে এক সুপার্ব আলফ্রেস্কো রেস্টুরেন্ট, রয়েছে পিজারিয়া, আরও আছে এদের সুবিখ্যাত রিবক্স ক্লব কফি। সামনেই রয়েছে বিরাট স্পেশিয়াস লন, যেটা দেখলেই মনটা একদম ভালো হয়ে যায়। এদের ওয়াইন মেকার রোলিনেস লটস আমাদের নিয়ে চলল ভিতরে। সেখানে গিয়ে দেখি বিরাট কর্মযজ্ঞ চলছে। অত্যাধুনিক যন্ত্রের থেকে বেরিয়ে আসা ওয়াইনের সাথে অসাধারণ সব অর্গ্যানিক ফ্লেভার ব্লেন্ডিং করে তৈরি হচ্ছে কত রকমের ওয়াইন। এখানে না আসলে এসব ওয়াইন সম্পর্কে জানতেই পারতাম না। রোলেনি নিজে আমাদের তার নতুন করা কিছু ব্লেন্ড দিল টেস্ট করতে। সত্যি কথা বলতে কি, এরকম নতুন টেস্টের ওয়াইন আমি আগে কখনো খাইনি। খুব ভালো লাগলো এখানকার সমস্ত কর্মচারীর ব্যবহার, কিভাবে অতিথি আপ্যায়ন বা হসপিটালিটি করতে হয় সেটা এদের থেকে শেখার আছে। দেখতে পেলাম আঙুরের ফার্ম থেকে কর্মচারীরা হাতে করে সব থেকে ভালো আঙুরগুলোকে তুলে তারপর একবার সেগুলোকে বেছে নিয়ে ফার্মেন্টেশনে পাঠাচ্ছে। সবারই এখন খিদে পেয়ে গেছে, আর সেটা বুঝতে পেরেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হলো এখানকার আলফ্রেস্কো রেস্টুরেন্টে। সাউথ আফ্রিকান সি ফুডের স্টার্টার, আর তারপর কন্টিনেন্টাল খাবার, তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে এদের ওয়াইন। যারা ওয়াইন খাবেন না তাদের জন্য রয়েছে হট চকলেট বা ঠান্ডা সিরাপ। জানা গেল এই রেস্টুরেন্টের মেনু ডিজাইন করেছেন শেফ বেলিন্দা ফেরাস নিজে। সব রান্না প্রিপেয়ার করা হয়েছে ফ্রেশ লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যার অধিকাংশই এই ফার্মেরই চাষ করা হয়। চলুন আমরা খেতে খেতে এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপরে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাঞ্চের পর আমরা আসলাম এখানকার অ্যাডভেঞ্চার স্পোর্টস সেকশনে। এখানে এসে দেখি ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য এলাহি ব্যবস্থা। এখানেই দেখা হয়ে গেল দুই বাঙালির সাথে, একজনের নাম মনিরুল শেখ আর আরেকজনের নাম অরণ্য দাস। মনিরুল ঢাকার ছেলে আর অরণ্য বাঁকুড়ার। আমি বাঙালি জানতে পেরে নিজেরাই এসে আমার সাথে আলাপ করল। কথায় কথায় ওদের কাছেই জানলাম যে ওরা এই ওয়াইনারিতে কাজ করে এবং প্রায় 10 বছর হয়ে গেল ওরা এখানেই আছে। ওরাই বলল যে 10 বছর আগে দুইজন দুই ভিন্ন দেশে যখন কাজের সন্ধানে ঘুরছে, সেই সময় কোনো এক এজেন্টকে ওরা ধরেছিল। তখন ওদের বয়স ছিল 19 বা 20। সেই এজেন্টরাই ওদের নিয়ে আসে এই সুদূর দক্ষিণ আফ্রিকায় এবং ওদের যোগ্যতা অনুযায়ী কাজ পায় এই ওয়াইনারিতে। এই বিদেশ বিভূতিতে এসে দুজন বাঙালি একে অপরকে আঁকড়ে ধরে আর সেই থেকেই দুজনের খুব বন্ধুত্ব হয়। আজ বহুদিন হলো ওরা দেশ ছাড়া, দেশে যেতে নাকি খুব ইচ্ছে করে ওদের। বছর 5 আগে একবার গিয়েছিল মাত্র 10 দিনের জন্য, আবারও যাওয়ার প্রয়োজন দুজনেরই, কিন্তু উপায় নেই। ছুটি পাবে কিন্তু অত খরচা করে দেশ থেকে ঘুরে আসার মতো সামর্থ্য এখনো হয়নি ওদের। দেশে বাবা মা ভাই বোন সবাই আছেন ওদের দুজনেরই। প্রতি মাসে নিয়মিত মানি ট্রান্সফারও করে ওরা। আর আজ বিজ্ঞানের আশীর্বাদে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রোজ বাড়ির সবার সাথে কথাও বলতে পারে এরা। কথাগুলো বলছিল মনিরুল আর অরণ্য। অনেকদিন পর তৃতীয় কারুর সাথে বাংলা বলতে পেরে ওদের কথা যেন আর থামছেই না। ওদের দুজনকে খুব ভালো করে অবজার্ভ করছিলাম আমি। এত হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও কত টান আজ মাতৃভূমির প্রতি। দুই ভিন্ন ধর্মের ভিন্ন দেশের দুটো তরতাজা ছেলের বন্ধুত্ব দেখে ভাবছিলাম, কই এরা তো একবারও ভাবে না যে তাদের দেশে সাম্প্রদায়িকতা কোন পর্যায়ে পৌঁছেছে। মন্দির ভেঙে মসজিদ বা মসজিদ ভেঙে মন্দির বানাতে ব্যস্ত যারা, তারা একবার দেখুক এদের বন্ধুত্ব। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে যারা তাদের ধর্মকে ব্যবহার করে, সেই মানুষগুলোর গালে সশব্দে থাপড় কষিয়ে এদের বন্ধুত্ব দেখিয়ে দিচ্ছে। পৃথিবীতে আজও মানুষ আছে। চলুন একটা ব্রেক নিয়ে নিই, শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি ঠিক ব্রেকের পর সাউথ আফ্রিকার আরও কিছু সুন্দর জায়গা নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

মনিরুল আর অরণ্যের বন্ধুত্ব আমায় বুঝিয়ে দিল যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, আস্তিক, নাস্তিক এসবের থেকে অনেক বড় হলো মনুষ্য ধর্ম। ওরাই আমায় নিয়ে গেল পার্ল অ্যাডভেঞ্চার ট্রেলের অফিসে। সেখান থেকে টিকিট কেটে শুরু করলাম আমরা হাইকিং। ওরাও চলল আমার সাথে। বাঙালি বলেই বোধহয় এই সুবিধাটা পেলাম আমি। এই ট্রেলটা ওদের প্রায় মুখস্থ। 5 কিলোমিটার লম্বা এই রাস্তায় কখনো চড়াই, আবার কখনো রাস্তা সোজা নেমে গেছে অনেক নিচে, কখনো হেঁটে, কখনো হাইকিং করে, আবার কখনো দৌড়ে আমরা তিনজন এই ট্রেলের শেষ পয়েন্টে যখন পৌঁছলাম তখন রীতিমতো ঘামছি আমি। এই ট্রেলটার পোশাকী নাম হল শাডোনে ট্রেল। এই অ্যাডভেঞ্চার ভরা ট্রেল কিন্তু এখানেই শেষ নয়। এরপর দেখি সামনেই আমাদের জন্য অপেক্ষা করছে একটা লাল রঙের এমটিভি। আবার বেড়ে গেল আমাদের উত্তেজনা। অ্যাড্রিনালিন রাশ কাকে বলে সেটা প্রতিটা বাঁকেই টের পাচ্ছিলাম আমরা। সরু পাহাড়ি পাথরের রাস্তা দিয়ে সজোরে যেভাবে আমাদের এমটিভি হেয়ারপিন বেন্ডগুলোকে অতিক্রম করছিল তাতে আমার হার্টের স্পিড অনেক গুণ বেড়ে যাচ্ছিল, সেটা খুব ভালোই বুঝতে পারছিলাম। পথে দেখলাম অনেকগুলো লিঙ্ক ট্রেলের রাস্তা রয়েছে যেগুলো দিয়ে অন্যান্য পর্যটকরাও আনন্দে চিৎকার করতে করতে এমটিভি নিয়ে নেমে আসছে। অনেকেই দেখলাম পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা দড়ি বেয়ে বেশ কসরত করে নামছে আর উঠছে। দুর্দান্ত ভিউ গোটা উপত্যকার। ওয়াইনারি জুড়ে লাল সবুজ আঙুরের চাষ, আর তার মাঝেই রঙিন একটা ফ্যাক্টরি, যেন প্রকৃতির ক্যানভাসে কোনো দক্ষ শিল্পী খুব যত্ন করে তুলি দিয়ে এঁকেছে। তিনজনে মিলে একটা বিশাল সাইজের পিৎজা খেলাম, আর তারপর ওদেরকে বিদায় দিয়ে আমি চললাম আর এক ইতিহাস বিখ্যাত স্থান দেখতে, দ্য কেপ অফ গুড হোপ। দক্ষিণ আফ্রিকার সব থেকে দক্ষিণে অবস্থিত সেই ইতিহাস খ্যাত জায়গা কেপ অফ গুড হোপ দেখার ইচ্ছা আমার বহুদিনের। হ্যাঁ, দেখবো, আমরা নিয়ে যাব আপনাকে জাস্ট একটা ব্রেকের পর। এখন শুনে নিই ব্যাক টু ব্যাক তিনটে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

আজ আমরা এসেছি আফ্রিকা মহাদেশের একদম শেষ বিন্দুতে। এর নাম আমরা ছোটবেলা থেকেই অনেক পড়েছি, দ্য কেপ অফ গুড হোপ। কেপটাউন থেকে দূরত্ব প্রায় কেপটাউন

আর যদি আপনার গাইড ভালো না হয়, তাহলে যখন ফিরে আসবেন তখন মনে রয়ে যাবে অনেক আফসোস। আমার অধিকাংশ ট্যুরই করেছে গ্লোব অল ইন্ডিয়া, আর এদের ঠিক করে দেওয়া গাইড আজ পর্যন্ত আমায় এতটুকু হতাশ তো করেইনি, বরং কখনো কখনো মনে হয়েছে যে এতটা ভালো এবং বন্ধুবৎসল গাইড আমি কিন্তু আশা করিনি। কাটার প্রথমেই আমার একটা ভুল ধারণাকে ভেঙে দিল। ওর কাছেই জানলাম যে কেপ অফ গুড হোপ নয়, এই মহাদেশের সব থেকে দক্ষিণে অবস্থিত জায়গাটার নাম হল কেপ আগুলহাস, যেটা কিনা এখান থেকে আরও 150 কিলোমিটার দক্ষিণ পূর্বে। সেখানেই এক পাশে রয়েছে ভারত মহাসাগর এবং অন্যদিকে আটলান্টিক মহাসাগর। দুই মহাসাগরের সেই মিলনস্থল নাকি অপূর্ব সুন্দর। সেখানেই উষ্ণ আগুলহাস কারেন্ট এসে মিশেছে বেঙ্গুয়েলা কারেন্টের সাথে। এ যেন গতকাল দেখে আসা মনিরুল আর অরণ্যের বন্ধুত্বের মতো। নিজের মনেই একটু হেসে উঠলাম আমি। মন ভরে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে শুনেনি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কাটারের কথায় জানতে পারলাম যে এই সমস্ত অঞ্চলে সমুদ্র মোটেই শান্ত নয়, নিয়মিত সাংঘাতিক সব ঝড়ঝঞ্ঝা এখানে দেখতে পাওয়া যায়। তাই নাবিকরা খুব সাবধানে এইখান দিয়ে জাহাজকে পাশ করায়। 1488 সালে পর্তুগিজ এক্সপ্লোরার বার্তোলোমিও ডায়াস সর্বপ্রথম এখানকার মাটিতে পা দেন এবং সুদূর ইউরোপের সাথে এশিয়া এবং আফ্রিকার বাণিজ্যের পথ আবিষ্কার করেন। যদিও অনেক ঐতিহাসিকের মতে ফোনেশীয়রা এর বহু আগে থেকেই এশিয়া থেকে মশলা রপ্তানি করার জন্য এই পথ ব্যবহার করত। এখানে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডায়াসের বাণিজ্য তরি, কোনো রকমের রক্ষা পায় তার জাহাজটা। তাই সেই সময় এই নতুন আবিষ্কার হওয়া ভূভাগটার নাম দেওয়া হয় কেপ ক্যাবোদাস টরমেন্টাস বা কেপ অফ স্টর্মস। পরে এই নাম পরিবর্তিত করে রাখা হয় কেপ অফ গুড হোপ। এখানকার স্থানীয় আদিবাসীদের নাম হল খৈখৈ। সেই 1652 সালে ডাচরা এদেরকে হারিয়ে এই পুরো অঞ্চলটাই নিজেদের কব্জায় নিয়ে আসে। সেই সময় এখানকার সমুদ্রের লাইট হাউসের মাথায় উঠত নেদারল্যান্ডসের পতাকা। স্বাধীন এই দেশে আজ আর সেই পতাকাটা নেই, কিন্তু লাইট হাউসটা আজও দাঁড়িয়ে বহু পুরানো ইতিহাসের সাক্ষী হয়ে। কার্টার এক এক করে আমাদের সব দেখাচ্ছে আর গড় গড় করে বলে চলেছে এই সব কথা। তার মুখ থেকে হাসিটা কিন্তু এক সেকেন্ডের জন্য হারিয়ে যায়নি। 1497 সালে এখানেই এসেছিলেন ভাস্কো দা গামা। আমরা এখন চলেছি কেপ সাইমন্স টাউন দেখতে। এখানেই রয়েছে আফ্রিকান পেঙ্গুইনদের বিশাল উপনিবেশ। হ্যাঁ, ঠিক শুনেছেন, পেঙ্গুইন। সাউথ আফ্রিকাতে এসে পাহাড় দেখেছি, ঝর্ণা দেখেছি, মিউজিয়াম আর ওয়াইনারিও দেখেছি, আর এখন আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চলছে পেঙ্গুইন দেখাতে। এতদিন তো জানতাম পেঙ্গুইন পাওয়া যায় দক্ষিণ মেরুতে, কিন্তু আজ আমরা পেঙ্গুইন দেখব আফ্রিকাতে। রাস্তাতেই দেখতে পেলাম দারুণ সুন্দর ব্যান্ট্রি বে। যেতে যেতেই দেখে নিলাম রাস্তার পাশেই ওয়েস্টার্ন স্লোপে দাঁড়িয়ে আছে দ্য ওয়ার্ল্ড ফেমাস লায়ন্স হেড মাউন্টেন। এরপর আমরা একে একে পেরিয়ে আসলাম ক্যাম্পস বে বিচ, হাউথ বে বিচ, চ্যাপম্যানস পিক আর নর্থওয়েক ফার্ম ভিলেজ। অবশেষে যখন এসে পৌঁছলাম বোল্ডার্স বিচে, তখন পুরো রাস্তার সিনিক বিউটি দেখে আমরা তো ভীষণ খুশি। এখানেই রয়েছে এন্ডেঞ্জার্ড আফ্রিকান পেঙ্গুইনদের কলোনি। রাস্তায় গাড়ি পার্ক করে আমরা বোর্ডওয়াক দিয়ে লাইন করে নেমে আসলাম বিচে। বিচে এসে দেখি কয়েকশো পেঙ্গুইন একসাথে খেলা করছে হলুদ সাদা বালিতে। কিছু আবার বসে রয়েছে দূরের পাথরগুলোর উপরে। যেহেতু এরা আজ লুপ্ত প্রায় বা এন্ডেঞ্জার্ড স্পিসিস, তাই এদের কলোনির খুব কাছে গিয়ে হিউম্যান ইন্টারাকশন করা একদম মানা। তবে বোর্ডওয়াক দিয়ে ওদের অনেকটাই কাছে যাওয়া যায়। যতটা সম্ভব কাছে গিয়ে ওই সুন্দর পেঙ্গুইনগুলোর অনেক ছবি তুললাম আমরা। অ্যাটলান্টিক মহাসাগরের দিকে তাকিয়ে দেখি জলের রং কেমন যেন কমলা আর নীল। পশ্চিম দিগন্তে যেখানে আকাশ আর অ্যাটলান্টিক একসাথে মিশেছে, সেখানেই সূর্য খুব দ্রুত ডুবে যাচ্ছে নিচের দিকে। পেঙ্গুইনের দলের মধ্যেও যেন ঘরে ফেরার তারা। যে পেঙ্গুইনগুলো একটু দূরে ছিল তারাও দুলতে দুলতে এগিয়ে আসছে ওদের বাসার দিকে। বুঝতেই পারেনি কখন সন্ধে হয়ে এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 6টা বাজে। এখন আমাদের ফিরতে হবে কেপটাউনে। পেঙ্গুইনদের সাদা আর কালো রঙের উপর কমলা রঙের প্রতিফলন দেখতে দেখতেই আমরা এগিয়ে গেলাম আমাদের গাড়ির দিকে। আবার দেখা হবে বন্ধুরা পরের এপিসোডে। আমার এই প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই জানান। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ভয়েস মেসেজ পাঠাতে পারেন আমার নাম্বার +91 833 505 2001। অবশ্যই কন্ট্যাক্ট করুন গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91
8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা। আর আপনি কিন্তু কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের, তোমায় কি গিয়েছি ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

0: এবারের চিঠি?
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

আমাদের জীবনের অঙ্গ তারা, আমাদের জীবনে এতটা প্রভাব বিস্তার করে আসে তারা যে মাঝে মধ্যে মনে হয় যে তাদের ছাড়া এই জীবনটা, এই দিনগুলো যেন অচল। কথা বলছি আমাদের পোষ্যদের নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা পোষ্যদের নিয়ে। তবে এই পোষ্যরা কিন্তু যা তা পোষ্য নয়, এদের বিভিন্ন ধরনের এপিক কাজকর্ম আছে। কাজেই এরকম অদ্ভুত অদ্ভুত কাজকর্ম এই আজব পোষ্যদের নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো প্রথমেই আপনার সঙ্গে শেয়ার করব কিটির কথা। কিটি আমার এক বন্ধুর বাড়িতে পোষ্য বিড়াল। তো তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে সে প্রচণ্ড সাহসী ছিল, মানে এত সাহসী যে ইঁদুর দেখে উল্টো দিকে দৌড় মারত। তো এই কিটির অদ্ভুত অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানা আছে। যেমন ধরুন, এমন একটি বিড়াল যে মাছ খেতে গেলেই গলায় কাঁটা বিঁধিয়ে ফেলে। মাঝে মধ্যেই তাকে দেখতাম ওই ভেটেরিনারি ডক্টরের কাছে নিয়ে যেতে এবং সেখানে শোন দিয়ে তার গলা থেকে মাছের কাঁটা বার করতে হতো। এ তো গেল একটা দিক। উল্টো দিকে সে একবার ইঁদুর দেখে ভয়ে পেয়ে ইঁদুরকে কামড়ে দিয়েছিল, মানে শুধু ইঁদুর নয়, একটি বড়সড় মেঠো ইঁদুর টাইপের। আর কামড়ে মেঠো ইঁদুরটিও যেরকম অবাক হয়ে গিয়েছিল, কিটিও সেরকম অবাক হয়ে গিয়েছিল। কামড়ে এসে কী করবে বুঝতে পারছিল না। আলটিমেটলি ফলাফলটা এরকম হয়েছিল, কামড়টা ছেড়ে মেঠো ইঁদুর উল্টো দিকে দৌড় মেরেছিল আর কিটি উল্টো দিকে। এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ডকারখানা কিটির খাতায় লেখা রয়েছে তার কেরিয়ারে। তো এরকম আরও অনেক পোষ্য আছে বুঝলেন। যেমন ধরুন ল্যাম্পো, একটি কুকুর, তার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো
3: সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

এখন আপনার সঙ্গে শেয়ার করব ল্যাম্পোর কিছু কথা। ল্যাম্পো, তার নামটা এরকম হয়েছিল কারণ তার লেজটি সর্বদাই উপরের দিকে সোজা থাকত, মানে একটা ল্যাম্পোস্টের মতো, সেই জন্য তার নাম হয়ে গিয়েছিল ল্যাম্পো। তো সেই ল্যাম্পো একটি অদ্ভুত কাজ করত। সে যে বাড়ির পোষ্য, অর্থাৎ আমার বন্ধু, অর্থাৎ যার বাড়িতে সে থাকত, সেই বাড়ির ছেলেকেই সে ঢুকতে দিত না। মানে আমার বন্ধুর বাড়িতে সে পোষ্য ছিল, কিন্তু আমার বন্ধু তার নিজের বাড়িতে ঢুকতে গেলে সে সব থেকে বেশি চিৎকার করত আর কি। মানে এরকম অদ্ভুত ব্যাপার আমি আর অন্য কোনো কুকুরের মধ্যে দেখিনি। কাজেই বলছিলাম না যে কিছু কিছু পোষ্য কিন্তু আজব হয়। সেরকমই একটি অদ্ভুত পোষ্য ছিল তারাপদ রায়ের বাড়িতে। আগে হ্যাঁ, বিখ্যাত ঔপন্যাসিক, রম্য রচনাকার, কবি তারাপদ রায়, তার বাড়ির বিড়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

তারাপদ রায় নিজের রচনায় লিখে গিয়েছেন যে তার বাড়িতে মোটামুটি গোটা বিশেক বিড়াল ছিল। তার মধ্যে এমন একটি বিড়াল ছিল যে কিনা দিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টার বেশি ঘুমিয়েই কাটাত। আর তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, তিনি নিজে বলেছেন যে কোনো বিড়াল যে অত জোরে নাক ডাকতে পারে সেটা তিনি নিজে কানে না শুনলে বিশ্বাস করতে পারতেন না। তো এই বিড়ালটির আরও একটি অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে তাকে কোনো রকম আঘাতে তার নিদ্রা কাটানো যেত না। একটি অদ্ভুত ইনসিডেন্স তিনি নিজেই বলেছেন, সেই বিড়ালটি একটি আলমারির ওপর ঘুমাচ্ছিল এবং ঘুমাতে ঘুমাতেই আলমারির ওপর থেকে সটান নিচে পড়ে যায় এবং তারপরেও কিচ্ছু না, মানে ওই ঘুম অ্যাকচুয়ালি ভাঙেনি, ওই পড়া অবস্থাতেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন আর কি, মানে ঘুমাচ্ছিলেন, ঘুমটা ভাঙেনি। এরকমও অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু পোষ্যদের নিয়ে জড়িয়ে আছে। তো এরকমই আরও অনেক কথা, অনেক গল্প একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আপনার জন্য ওয়েট করছে। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর ইচ্ছে ডানার আড্ডার আসরে। আজকে শুনছেন পোষ্যদের নিয়ে অদ্ভুত অদ্ভুত সমস্ত কণ্ডকারখানা। তো এই নিয়েই আমাদের আড্ডাটা যা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি,
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া।
2: তুমি না হয় রহিতে কাছে,
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

পোষ্যদের অভিমান কিন্তু অত্যন্ত মারাত্মক হয়। যেমন ধরুন আমার এক বন্ধু, তার বাড়িতে একটি পোষা ল্যাবরেডর ছিল। এখন কোনো কারণে তাকে একটি দিন প্রচণ্ড বকা হয়েছিল এবং বকার পরে বাড়ির লোকজন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, আর কাণ্ডটা হয় সেই রাত্রেই। সেই রাত্রেই তার বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি যায় এবং সেই ল্যাবরেডারের সামনে দিয়েই যায়, আর ল্যাবরেডার অভিমান করে কাউকে কিছু ডেকে সজাগও করেনি। ভাবুন কি মারাত্মক সেই অভিমান। তো রেডিও বাংলানে ডট কমে আজকে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর পোষ্যদের অদ্ভুত কাণ্ড কারখানার কথা আমি গৌরব আজকে শেয়ার করছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। পোষ্যদের নিয়ে এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা বিভিন্ন বাড়িতে থাকে, তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglalay.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে। শুরু হয়েছে গান্ধুরিয়া রাডা, আর এক ঘন্টার গান্ধুরিয়া রাডায় অবশ্যই ভালো ভালো গান থাকছে, আর তার সাথে সাথে অবশ্যই অনেক আড্ডা আছে। তাই জন্য আড্ডা শেষ অবধি আপনাকে থাকতেই হবে, কারণ ভালো ভালো গান আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে ফিরছি আড্ডায়, কিন্তু তার আগে একটা মিউজিক্যাল ব্রেক।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা ফ্রুটস খেতে ভালোবাসি, আমরা ড্রাই ফ্রুটসও খেতে ভালোবাসি, এবং সবাই মোটামুটি চাই যে আমাদের শরীর ঝরঝরে হোক আর ওজন যেন বেশি না হয়, যাতে আমরা নিজেদের ডায়েটটা মেনটেন করতে পারি এবং সব রকম খাবার খেতে পারি, সমস্ত রকম পুষ্টিগুণ থাকা সত্ত্বেও নিজের মুখটাকে বা শরীরকে বা মনকে ভালো রাখতে পারি। তার জন্য কিন্তু বিশেষজ্ঞরা ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ দিচ্ছে। আজকের ভিডিও বাংলা নেটের গান দরিয়ার আড্ডায় আমরা জানবো যে আমাদের রান্নার মেনু বা আমাদের ডায়েট চার্টে কী কী ড্রাই ফ্রুটস রাখলে আমাদের মেদ ঝরাতে ভীষণভাবে সাহায্য করবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা
5: বাংলার গান, বাঙালির প্রাণ।
6: আমার ভিন দেশি তারা

বিশেষজ্ঞরা বলছেন যে আমরা যে তালিকাটা নির্বাচন করেছি, অর্থাৎ ড্রাই ফ্রুটসের তালিকা, সেখানে ডুমুর রাখতে পারি এবং ডুমুরের মধ্যে নাকি প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এর ফলে এই ফলটা যদি আপনি খান তাহলে অনেকক্ষণ মনে করবেন যে আপনার পেটটা ভর্তি আছে, তাই সহজে খিদেও পায় না। এবং তার সাথে সাথে অবশ্যই বলছে গোজি বেরি খেতে, যেটা লাল রঙের ছোট ছোট জাম জাতীয় ফল হয়। আর গোজি বেরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, নিউট্রিয়েন্টস এবং ফাইবার, যার সাহায্যে আমাদের দেহে মেটাবলিজম রেট বৃদ্ধি পায় এবং ওজনও কমতে সাহায্য করে।

প্রত্যেকের রান্নাঘরে উকি মারলে কাজু আর কিশমিশ কিন্তু আমরা পাবো, এবং এই যে কিশমিশ তার মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে আর ফাইবারও রয়েছে। আর আমরা জানি যে এই দুটো উপকরণের সাহায্যে খাবার খুব ভালোভাবে হজমও হতে সাহায্য করে, এবং সব থেকে বড় কথা, ডাইজেস্টিভ সিস্টেম যখন ভালো হবে তখন কিন্তু আপনার ডায়েট খুব ভালো থাকবে, এবং তার সাথে সাথে ওজন কমতে সাহায্য করে। এবং ডাক্তাররা বলছেন খেজুর খেতে পারেন, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। সময় যদি আপনার হয় না যে ক্রেভিংস, কখনো সুইটের ক্রেভিংস হচ্ছে, তখন একটা খেজুর খেয়ে নিতে পারেন, বা অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করছে সেই সময় খেজুর খেয়ে নিলে এই যে আমাদের উল্টোপাল্টা বা বাইরের খাবার খাওয়ার যে একটা অভ্যাস বা ক্রেভিংস যাই বলি না কেন, সেটা কিন্তু অনেকাংশে কম হয়। তাহলে একটা বলা যেতে পারে এটা একটা খুব ভালো ট্রিক্স।

radiobangladesh.com-এ কান্দুরিয়া রাতে ড্রাই ফ্রুটস নিয়ে কথা বলছিলাম এবং বিশেষজ্ঞরা জানালেন যে আপনার ডায়েটের তালিকায় কী কী ড্রাই ফ্রুটস রাখলে বা নিয়মিত যে যে ড্রাই ফ্রুটসগুলো খেলে আমাদের ওজন কমাতে সাহায্য করবে এবং তার সাথে সাথে অবশ্যই কার মধ্যে পুষ্টিগুণ বেশি, কার মধ্যে ফাইবার বেশি রয়েছে, আয়োডিন বেশি রয়েছে, সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করলাম। এবং অবশ্যই যদি আপনার নিজের মনে হয় যে ডাক্তারকে একবার দেখিয়ে নেওয়া উচিত, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনার যেটা ইচ্ছা করবে সেই রকমভাবে ডায়েট চার্টে আপনি আপনার নিজের জিনিসগুলো রাখতে পারেন। এবং আজকের আড্ডাটা কেমন লাগলো প্লিজ শেয়ার করতে ভুলবেন না। www.radiobangladesh.com

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন ইয়েস গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকে আমাদের একটু বেরোনোর পালা, কোথায় বলুন তো? খুব কাছেই, কিন্তু যে জায়গাটায় আমরা যাব সেটা কিন্তু হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাওয়ার মতো জায়গা। ইয়েস, বাংলাদেশের দিনাজপুরে আমরা আজকে যাব। তাহলে প্রথমে আমাদের শুনতে হবে এতে ইতিহাস কি বলছে। পলাশী প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার 8 বছর পর দিনাজপুর জয় করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন সেখানে ছিল ঘোড়াঘাট নগরী। ঘোড়াঘাট দুর্গ দখল নেওয়ার মধ্য দিয়ে ইংরেজরা ওই সরকার এবং নগরটিরও পতন ঘটায়। তবে ভিনদেশি ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্যস্তম্ভের সূচনায় ওই অঞ্চলের রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নাম হয় দিনারাজ, থেকে সৃষ্টি হয় দিনাজপুর জেলা। একটা কথা যদিও বলতে হয় যে বর্তমান দিনাজপুর জেলা কিন্তু পূর্বের সেই দিনাজপুর রাজ্যের সামান্য খণ্ডাংশই মাত্র। আদি সেই দিনাজপুরের বৃহৎ একটি অংশ আছে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে। 1947 সালে দেশভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান ও ভারতের মধ্যে বিভাজিত হয়ে যায় দিনাজপুর। এবং শুধু দিনাজপুরের তথ্য তথা মূল অঞ্চলটি বাংলাদেশে থেকে যায়। 100 বছরে দিনাজপুর বিভাজিত হয়েছে 3 বার। বিস্ময়কর না? ইতিহাস শিল্প সাহিত্যের ঐতিহ্যমণ্ডিত জেলার দিনাজপুরে রয়েছে অনেক দর্শনীয় স্থান, আমরা শুনব। এবং অবশ্যই আজ কানে কানে শোনা মাত্রই ডায়েরিতে নোটটাও না, তারপর বেরিয়ে পড়া দিনাজপুরের উদ্দেশ্যে। কিন্তু এখন আমাদের অপেক্ষা করছে কয়েকটা গান, আমরা শুনবো, তারপর ফিরে এসে আবারও দিনাজপুরের গল্প শুনবো। সঙ্গে থাকুন।

তো শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর সেই গানের পর আবারও আমাদের কানে কানে ফিরে যাওয়ার পালা। শুনে নেওয়া দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুরের কাহিনী, এবং অবশ্যই নোট ডাউন করে বেরিয়ে পড়া সেই দিনাজপুরের উদ্দেশ্যে। তো প্রথমে কান্তজিউ মন্দিরের দিকে আমাদের প্রবেশ করতে হবে। কান্তজিউ, হ্যাঁ, 20 কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে, দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে টেপা নদীর ধারে কান্তনগর গ্রামে সেখানে রয়েছে এক প্রাচীন মন্দির। সামনে সামনে খানিকটা ধুলো ওটা মাঠ পেরোতেই রয়েছে একটা গেট, গেটের পাশেই আছে একটা নীল রঙের সরকারি ফলক, আর যেখানে লিপিবদ্ধ আছে এই মন্দির সম্বন্ধে বিশদ কিছু তথ্য। চুপি চুপি আমাদের পৌঁছতে হবে সেখানে। প্রথমে মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদীর শিলালিপি থেকে জানা যাবে একটা কথা। কী কথা? না, তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সের মন্দিরের নির্মাণ শুরু করেন। 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার শেষ ইচ্ছানুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। শুরুতেই মন্দিরের চূড়ান্ত উচ্চতা ছিল 70 ফুট। 1897 খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়ে চূড়াগুলো ভেঙে যায়। মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো কিন্তু আর সংস্কার করা হয়নি। আর সেই মন্দিরের ভিতরেই কিন্তু রয়েছে টেরাকোটা মন্দিরের আরেক সুন্দর দৃশ্য। যে প্রত্যাশা নিয়ে তাজমহল দেখতে গিয়েছিলাম একসময়, তার চেয়ে কিন্তু অনেক বেশি পেয়েছিলাম। ঠিক সেরকম ছবিতে কতবার দেখেছি এই মন্দির, কিন্তু আজ এখানে এসে আপনিও বুঝতে পারবেন এরকম একটা মুহূর্তে কতটা সুন্দরের শরীর। তাই এখনই নোট ডাউন করে রাখুন বাংলাদেশের দিনাজপুরের কথা। আমরা ফিরবো আবার কয়েকটা গানের পর আজকের বিশেষ আড্ডা দিনাজপুরের ভ্রমণের গল্প নিয়ে সঙ্গীত।

ব্যাক টু ফিরে এলাম আবার আজকের স্পেশাল আড্ডা দিনাজপুর নিয়ে, বাংলাদেশের দিনাজপুর নিয়ে কথা চলছে। সঙ্গে আছি আমি সৌমিক, আর সঙ্গে আছেন উপরে আপনারা, আর নিশ্চয়ই কানে কানে মনে মনে চলে যাচ্ছেন সেই দিনাজপুরের জায়গায়। কান্তজিউর মন্দির শ্রীকৃষ্ণের জন্য নিবেদিত, কালিয়াকান্তজিউ অর্থাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপনের জন্যই মন্দিরের নামকরণ হয়েছে কান্তজিউ, কান্তজি বা কান্তজির। মন্দিরটির সুবাদে এলাকাটি কান্ত নগর নামেও পরিচিত। রাধাকৃষ্ণের মূর্তি মন্দিরের বাইরে রাখা আছে, যা আমার কাছে একটু অবাক করার মতো মনে হলো, কারণ কোনো উৎসবের দিন কিনা জানি না, তবে কিছু মহিলারা বিধিবদ্ধভাবে কান্তজির পুজোয় ব্যস্ত, ঘোমটা মাথায় দিয়ে উলুধ্বনি সহকারে। আসলে মন্দিরের বাইরে দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রেখা রয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। পুরো মন্দিরে প্রায় 15,000 মতো টেরাকোটার টালি রয়েছে এবং উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। তো মন্দিরের চারদিকে সবগুলো খিলান দিয়ে ভেতরে দেবমূর্তি দেখা যায় এবং মন্দির প্রাঙ্গণ আয়তকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। কিরকম অদ্ভুত না? নিচু তলার সব প্রবেশপথে বহু খাঁজযুক্ত খিলান রয়েছে আর 2 ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আবার আলাদা করা হয়েছে। স্তম্ভদুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্করণযুক্ত। আরেকটা মজার ব্যাপার, মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে এবং মন্দিরের নিচুতলার 21টি এবং দ্বিতীয় তলায় 27টি দরজা খিলান রয়েছে, তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র 3টি করে। কিরকম অবাক করা নয়? তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কিরকম দাঁড়ালো? আর এই ব্যাপারটাকে চাক্ষুষ দেখতে হ্যাঁ বেরিয়ে পড়তেই হবে কিন্তু বাংলাদেশের দিনাজপুরে যাওয়া চাই। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের স্পেশাল আড্ডা বাংলাদেশের দিনাজপুর নিয়ে কিছু কথা। এখন

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে বাংলাদেশের দিনাজপুর সম্পর্কে। ভারতের 11তম আশ্চর্য এই মন্দির, কান্তজির মন্দিরের চমৎকার পোড়ামাটির অলঙ্করণ একটি বৈশিষ্ট্যপূর্ণ কী দিক জানেন? এতে কামদৃশ্যাবলীর চিত্র অঙ্কন করা হয়নি, যেমনটি দেখা যায় উড়িষ্যা বা দক্ষিণ ভারতীয় মন্দির সমূহে। তো পোড়ামাটির ফলকগুলোর বিশেষত্ব কিন্তু অন্যখানে, আর এই কাজগুলো সাধারণ কোনো টেরাকোটার কাজ নয়। তাহলে আসলে এর গায়ে লাগানো প্রতিটি ফলকে রামায়ণ ও মহাভারতের কাহিনী ছাড়াও কিছু ফলকে মোগল আমলের চিত্র বর্ণনা দেখা যায়। তবে এইসব ফলকের উপস্থাপনা ছিল অনন্য, যা অন্যান্য টেরাকোটা নিদর্শনে কিন্তু দেখা যায় না। আরেকটা ব্যাপার বলি আপনাদের, এর স্তম্ভের কার্নিশে সমসাময়িক জীবন ও অভিজাত শ্রেণীর শিকারের দৃশ্য চিত্রিত রয়েছে। আর দ্বিতীয় ধাপে রয়েছে মোগল জীবন ব্যবস্থার প্রতিচ্ছবি। মোগল বাদশাহদের শিকার ও কারুকার্য খচিত রথের দৃশ্যায়ন দেখা যায় এই ধাপে। তো বুঝতে পারছেন, এরকম একটা জায়গায় না গেলে কিন্তু আপনি মিস করবেন, কারণ এরকম একটা জায়গা খুব কাছেই আছে বাংলাদেশের দিনাজপুরে। তাই এইসব মন্দিরগুলোকে একটু স্পর্শ না করলে মনটা কি আর ভালো থাকে? তাই অবশ্যই নোট ডাউন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো আজকের এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজকের এই শো কেমন লাগলো। 4474-3965712। এবং আরেকটা কথা বলতেই হয়, যখন এই বাংলাদেশের দিনাজপুর সম্পর্কে কথা হচ্ছে, এই কুরুক্ষেত্রের যুদ্ধ, সীতার বনবাস কিংবা বকাসুর হত্যা নিশ্চয়ই আমরা সবাই পড়েছি, ইত্যাদি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী স্থান পেয়েছে ওই তৃতীয় ধাপে, মানে যেখানে আপনাদের এই মন্দিরের বিভিন্ন ধাপের কথা বলছিলাম সেইটারই একটা ধাপে এইরকম ব্যাপারটা চিত্রিত আছে। তবে এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের লৌকিক উপস্থাপন। শ্রীকৃষ্ণের কাহিনী সমূহকে এখানে জনসাধারণের জীবনের মতো চিত্রায়িত করা হয়েছে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক কল্পকথা। তো পৌরাণিক কাহিনীর লৌকিক উপস্থাপনে তাই কারিগরদের সৃজনশীলতা ও দক্ষতার এক অনন্য নিদর্শন এই ফলকগুলো। এ নবরত্ন বা নয় শিখরযুক্ত হিন্দু মন্দিরের চূড়া থেকে আদি নয়টি শিখর 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। কাহিনী কিংবদন্তি পুরানো ইতিহাসের মোহনা এক সঙ্গে দিনাজপুরে, যদি খুব না ভুল করি তাহলে প্রায় 2500 বছরের সভ্যতা ও সাংস্কৃতিক লীলাভূমি এই অঞ্চল, যাকে বুঝতে আপনাকে কিন্তু ছুটে আসতেই হবে বাংলাদেশের দিনাজপুরে। এই রে সময় কিন্তু একদম শেষ, আজ এ পর্যন্তই, আগামীকাল থেকে এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ইচ্ছে, খুব ছোট একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। ইচ্ছে পূরণ করতে আমাদের অনেক সময় গোটা জীবনটাও কম পড়ে, কারণ ইচ্ছের সীমানা অনেক দূরে পর্যন্ত বিস্তৃত। আমাদের সবারই বিভিন্ন বয়সের সাথে সাথে ইচ্ছেগুলো বদলায়, বা ছোটবেলা থেকে ইচ্ছেগুলো পূরণ করতে করতে আমরা বড়বেলায় আসি, বা বড়বেলায় এসে আমরা ছোটবেলার ইচ্ছেগুলো পূরণ করি। আছে না কি এমন কোনো ইচ্ছে যেটা আপনি পূরণ করতে চান বা যেটার জন্য আপনি ছুটছেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571২ তে। ফিরছি পরপর তিনটে গানের পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমার বরাবরই ইচ্ছে ছিল আমি রেডিও জকি হব আর আপনার সঙ্গে কথা বলবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে এবং সেই ইচ্ছের পেছনে এবং অনেক দিনের অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক গল্প রয়েছে। সেই গল্প একদিন শোনাবো। এবং আমাদের যে কোনো ইচ্ছের পেছনে কিন্তু একটা পরিশ্রম থাকে। পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ইচ্ছে পূরণ হয় না, সেটা সম্ভবও নয়। কিন্তু ইচ্ছে যখন আমাদের মধ্যে সঞ্চার ঘটে, তার পিছনে ডেফিনেটলি একটা বড় কারণ থাকে এবং ভগবান হয়তো জানেন যে সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারবো, সেই জন্যই আমাদের সেই ইচ্ছেটা আমাদের মধ্যে সঞ্চার ঘটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি পরপর দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপারে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইউনিভার্স জানেন যে আমরা কোন ইচ্ছেটা পূরণ করতে সক্ষম, সেটাই আমাদের মধ্যে সঞ্চার ঘটান। এবার আপনার মনে হতেই পারে যে অনেক ইচ্ছের পেছনে আমরা ছুটি, সেই ইচ্ছেটা পূরণ হয় না বা হতে হতে সেটা আমরা পূরণ করতে পারি না, তাই তো? এটা নিশ্চয়ই আপনার মনে হচ্ছে। অনেক সময় এটা হয় যদি আপনার কোনো একটা ইচ্ছে হয়েছে সেটা আপনি জনসমক্ষে সবসময় বলবেন না, সেটার পিছনে নীরব পরিশ্রম করুন এবং ওভার এক্সপেকটেশনস রাখবেন না, যেটা ইচ্ছেগুলোকে দূরে করতে সক্ষম হয়। আপাতত এই দুটো ফর্মুলা পালন করে, এই দুটো ফর্মুলা মেনে নিয়ে কঠোর পরিশ্রম করে যান, আপনার ইচ্ছে আপনার স্বাদ ডেফিনেটলি দেবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ, ইচ্ছেটা যখন হবে না এক ঝাঁক ইচ্ছে একসঙ্গে নিয়ে সেটাকে পূরণ করার যে জার্নিটা সেটা লিখে পড়ুন, দেখবেন এটার মজাটাই আলাদা। আর সেই ইচ্ছেগুলো যখন পূরণ হবে, সেটা যখন ডানা মেলে উড়বে এবং সেই ইচ্ছের সঙ্গে যখন আপনি যাপন করবেন, সেটার স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। এরকম ইচ্ছের গল্প থাকলে বা ইচ্ছে পূরণের কোনো গল্প থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। আপাতত গান, ফিরছি আরও কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার তো অনেক রকম ইচ্ছে হয় অনেক সময়, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি শোটা শুরু করি আমার মনে হয়, আমার ইচ্ছে হয় যে এই শোটা যেন খুব তাড়াতাড়ি শেষ না হয়। কিন্তু কী করে যে একটা ঘন্টা কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না, আর আমার ইচ্ছে করে আরেকটু সময় আপনার সঙ্গে কাটাতে, সেটা হয় না। বুঝে সব ইচ্ছে পূরণ হয় না, সেটা এটা সত্যি কথা, কারণ আমি ওভার এক্সপেক্টেড থাকি আপনার সঙ্গে কথা বলার জন্য। কিছু করার নেই, সময় এখন বলছে টাটা, আমাকে আসতেই হবে, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে ঘুম থেকে উঠেই ভালো থাকার প্রার্থনা আমাদের সকলেরই, কিন্তু আমাদের এই যে দৈনন্দিন জীবনযাত্রা সেখানে আমাদের এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে চলে, সত্যি সত্যি কি আমাদের ভালো থাকাটা হয়ে ওঠে, নাকি বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদের প্রতিদিনের জীবনযাত্রা চলতে থাকে? এই যে আমাদের প্রতিদিনের জীবন, সেখানে নানা রকমের ওঠা পড়া, আর তার মধ্যে থেকেই ভালো থাকার উপায়গুলোকে খুঁজে নিতে হবে আমাদেরই। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, আর আমরা আজ এখানে এই পপকর্নের আড্ডায় কথা বলবো ভালো থাকার উপায়গুলো নিয়ে। আমাদের প্রতিদিনের জীবনে ছোট্ট ছোট্ট যে আমাদের ভালো থাকার যে ছোট্ট ছোট্ট সেই বিন্দু বিন্দু করেই সিন্ধু আমাদেরই কিন্তু তৈরি করে নিতে হবে। জানবো সেই সব কিছু, কথা বলবো, আড্ডা তো চলবেই, তবে এখন শুনবো গান। চলুন, পরপর তিনটে গান রেখে যাচ্ছি আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই ভালো থাকতে চাই, আর ভালো থাকার উপায়গুলো কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। আর সেই জন্য প্রতিদিন আমরা যদি কিছু অভ্যেসকে নিয়মিত করতে পারি, আমরা কিছু হ্যাবিটকে নিজেদের মধ্যে গ্রো করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে ভালো রাখতে পারব। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এইরকমই ভালো থাকার উপায়গুলো নিয়ে কথা বলছি, যেখানে সবার প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো সকালে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে যদি খুব সকালে ওঠা যায় তাহলে যেন অনেকটা ফ্রেশ আর একটা ক্লিয়ার মাইন্ড নিয়ে ঘুম থেকে ওঠা যায়, যেটা অনেকটা আমাদের প্রোডাক্টিভ হতে সাহায্য করে। যে যে কাজই করুন না কেন, সেই কাজটাই অনেকটা ভালো করে, অনেকটা সময় নিয়ে আমরা ভালো করে চিন্তা করে সেই কাজগুলো করতে পারি, যা আমাদের প্রোডাক্টিভ হতে সাহায্য করে। তাই আর্লি রাইজার যারা, তারা অনেক বেশি সকালবেলা কিন্তু ফ্রেশ থাকেন। সুতরাং এই অভ্যেসটাকে আমরা নিজেদের মধ্যে অবশ্যই গ্রো করতে পারি। আমরা এরকমই আরও কিছু ভালো থাকার উপায় যেগুলো আমরা সকলেই জানি, কিন্তু ওই যে বারবার বললে আমাদের সেটা করতে ইচ্ছে করে, ঠিক সেই রকমই কিছু কথা আমরা আর একবারও আমাদের গল্পের মধ্যে আজকে শেয়ার করব। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ,

ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি, আর সেই জন্য এখন অনেকেই নিয়মিত শরীর চর্চার দিকে ভীষণভাবে যত্ন নিচ্ছেন, যা আমাদের শুধু শরীরকে ভালো রাখতেই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যকে এবং ইমোশনাল হেলথকে ভালো রাখতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর সেই জন্য ভালো থাকার জন্য একটু সকালে উঠে যদি একটু এক্সারসাইজ করা যায়, সেটা কিন্তু আমাদের সারা দিনটাকে অনেক বেশি আমাদের অ্যাক্টিভ থাকতে, ভালো থাকতে সাহায্য করে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো থাকার উপায়গুলো নিয়ে, যেগুলো আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় সেগুলো ঠিক করে ওঠা হয় না। এই যে ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলছি, সেটাও কিন্তু অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও আমরা করে উঠতে পারি না। আসলে এই যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, সেটা মানে কিন্তু এই নয় যে প্রতিদিন কয়েক মাইল দৌড়তে হবে কিংবা জিমে গিয়ে প্রচণ্ড কসরত করতে হবে। 20 মিনিট যদি একটু খোলা হাওয়ায় একটু হেঁটে আসা যায়, তাহলেও কিন্তু আমাদের শরীর এবং মনকে নিমেষেই ফুরফুরে করে দিতে পারে। সুতরাং এই যে ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো আমরা নিজেদের মধ্যে অবশ্যই তৈরি করতে পারি, আমাদের ভালো থাকার উপায়গুলো কিন্তু এইভাবেই আমরা খুঁজে নিতে পারবো। আমরা আমাদের এই ভালো থাকার উপায়গুলোকে নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. itoservices.com
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমাদের দৈনন্দিন জীবনের এই যে ব্যস্ততা, সেখানে সোম থেকে শুক্র কিভাবে যেন কেটে যায়, আর সেই যে একটা ব্যস্ততা আর তার মধ্যে কাজের প্রেশার, সব মিলিয়েই একটা মানসিক চাপ, একটা অ্যাংজাইটি অনেকের মধ্যেই দেখা যায়। আর সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা, তাদের সঙ্গে যদি অনেকটা খোলামেলার সময় কাটানো যায়, তাহলে কিন্তু আমাদের শরীর আর মন নিমেষেই ভালো হয়ে যেতে পারে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো থাকার উপায়গুলো নিয়ে। এই যে আমরা ভালো থাকতে চাই, সেই জন্য তার উপায়গুলো তো আমাদেরই খুঁজে বার করতে হবে। আর সেই জন্য সোম থেকে শুক্র ব্যস্ততার পরে যদি শনি রবি উইকেন্ডে একটি দিনও যদি আমরা আমাদের বন্ধুদের সঙ্গে, আমাদের পরিবারের নিজের যে মানুষগুলো, তাদের সঙ্গে যদি কিছুটা কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করতে পারি, তাহলে কিন্তু আমরা মানসিকভাবে অনেক বেশি ভালো থাকতে পারি। কারণ আমাদের ওই যে একটা মানসিক চাপ, আমাদের যে অ্যাংজাইটি, সেটা কিন্তু আমরা বন্ধুদের সঙ্গে কথা বলেও কিন্তু আমরা অনেকটা নিজেদের আমরা এই ধরনের যে চাপগুলো থেকে মুক্ত করতে পারি। আমরা ভালো থাকার উপায়গুলো এইভাবেই নিজেরা খুঁজে বার করতে পারি, অবশ্যই পারি। তাই জন্য আমাদের এই অভ্যেসগুলোকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই সেই উপায়গুলো নিজেরাই বার করে নিতে পারবো। আমাদের এই যে ভালো থাকার গল্প, সেই গল্প তো জারি থাকবেই, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাক।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো থাকার উপায়গুলো নিয়ে। আমাদের এই যে প্রতিদিনের জীবনের যে একটা ব্যস্ততা, সেখানে অনেক সময় যেটা হয় আমরা একটু মানসিক এবং শারীরিকভাবে অনেক সময় একটু লো ফিল করি, আর সেই সময় যদি আমাদের ভালো থাকার উপায়গুলো আমরা নিজেরাই খুঁজে বার করতে পারি, আমাদের নিজেদের মধ্যে কিছু অভ্যেস আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা কিন্তু নিজেদেরকে নিজেরাই ভালো রাখতে পারবো। আর সেই যে অভ্যেসগুলো আমরা নিজেরা তৈরি করতে পারবো, এই আশা নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনার বন্ধু অনামিকা। আগামীকাল থেকে একই সময় আবার ফিরে আসব পপকর্ন নিয়ে। ততক্ষণ সঙ্গে রাখুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: এতটুকু আধারে মন আর এইটুকু আলোর পরশ নিয়ে এই কি আকাশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র radiobanglanet.com এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: চলো, লেটস গো।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের জীবনের অঙ্গ তারা, আমাদের জীবনে এতটা প্রভাব বিস্তার করে আসে তারা যে মাঝে মধ্যে মনে হয় যে তাদের ছাড়া এই জীবনটা, এই দিনগুলো যেন অচল। কথা বলছি আমাদের পোষ্যদের নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা পোষ্যদের নিয়ে। তবে এই পোষ্যরা কিন্তু যা তা পোষ্য নয়, এদের বিভিন্ন ধরনের এপিক কাজকর্ম আছে। কাজেই এরকম অদ্ভুত অদ্ভুত কাজকর্ম এই আজব পোষ্যদের নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রথমেই আপনার সঙ্গে শেয়ার করব কিটির কথা। কিটি আমার এক বন্ধুর বাড়িতে পোষ্য বিড়াল। তো তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে সে প্রচণ্ড সাহসী ছিল, মানে এত সাহসী যে ইঁদুর দেখে উল্টো দিকে দৌড় মারত। তো এই কিটির অদ্ভুত অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানা আছে। যেমন ধরুন, এমন একটি বিড়াল যে মাছ খেতে গেলেই গলায় কাঁটা বিঁধিয়ে ফেলে। মাঝে মধ্যেই তাকে দেখতাম ওই ভেটেরিনারি ডক্টরের কাছে নিয়ে যেতে এবং সেখানে শোন দিয়ে তার গলা থেকে মাছের কাঁটা বার করতে হতো। এ তো গেল একটা দিক। উল্টো দিকে সে একবার ইঁদুর দেখে ভয়ে পেয়ে ইঁদুরকে কামড়ে দিয়েছিল, মানে শুধু ইঁদুর নয়, একটি বড়সড় মেঠো ইঁদুর টাইপের। আর কামড়ে মেঠো ইঁদুরটিও যেরকম অবাক হয়ে গিয়েছিল, কিটিও সেরকম অবাক হয়ে গিয়েছিল। কামড়ে এসে কী করবে বুঝতে পারছিল না। আলটিমেটলি ফলাফলটা এরকম হয়েছিল, কামড়টা ছেড়ে মেঠো ইঁদুর উল্টো দিকে দৌড় মেরেছিল আর কিটি উল্টো দিকে। এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ডকারখানা কিটির খাতায় লেখা রয়েছে তার কেরিয়ারে। তো এরকম আরও অনেক পোষ্য আছে বুঝলেন। যেমন ধরুন ল্যাম্পো, একটি কুকুর, তার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. itoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিং
3: একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য ভাবনাটা খুবই সোজা। শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে। অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

অর্থাৎ যার বাড়িতে সে থাকতো সেই বাড়ির ছেলেকেই সে ঢুকতে দিত না। মানে আমার বন্ধুর বাড়িতে সে পোষ্য ছিল, কিন্তু আমার বন্ধু তার নিজের বাড়িতে ঢুকতে গেলে সে সব থেকে বেশি চিৎকার করতো আর কি। মানে এরকম অদ্ভুত ব্যাপার আমি আর অন্য কোনো কুকুরের মধ্যে দেখিনি। কাজে বলছিলাম না যে কিছু কিছু পোষ্য কিন্তু আজব হয়। সেরকমই একটি অদ্ভুত পোষ্য ছিল তারাপদ রায়ের বাড়িতে। আগে হ্যাঁ, বিখ্যাত ঔপন্যাসিক রম্য রচনাকার কবি তারাপদ রায়, তার বাড়ির বিড়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

তারাপদ রায় নিজের রচনায় লিখে গিয়েছেন যে তার বাড়িতে মোটামুটি গোটা বিশেক বিড়াল ছিল। তার মধ্যে এমন একটি বিড়াল ছিল যে কিনা দিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টার বেশি ঘুমিয়েই কাটাত। আর তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, তিনি নিজে বলেছেন যে কোনো বিড়াল যে অত জোরে নাক ডাকতে পারে সেটা তিনি নিজে কানে না শুনলে বিশ্বাস করতে পারতেন না। তো এই বিড়ালটির আরও একটি অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে তাকে কোনো রকম আঘাতে তার নিদ্রা কাটানো যেত না। একটি অদ্ভুত ইনসিডেন্স তিনি নিজেই বলেছেন, সেই বিড়ালটি একটি আলমারির ওপর ঘুমাচ্ছিল এবং ঘুমাতে ঘুমাতেই আলমারির ওপর থেকে শটান নিচে পড়ে যায় এবং তারপরেও কিচ্ছু না, মানে ওই ঘুম অ্যাকচুয়ালি ভাঙেনি, ওই পড়া অবস্থাতেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন আর কি, মানে ঘুমাচ্ছিলেন, ঘুমটা ভাঙেনি। এরকমও অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু পোষ্যদের নিয়ে জড়িয়ে আছে। তো এরকমই আরও অনেক কথা, অনেক গল্প একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আপনার জন্য ওয়েট করছে। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর ইচ্ছে ডানার আড্ডার আসরে। আজকে শুনছেন পোষ্যদের নিয়ে অদ্ভুত অদ্ভুত সমস্ত কণ্ডকারখানা। তো এই নিয়েই আমাদের আড্ডাটা যা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি,
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া।
2: তুমি না হয় রহিতে কাছে,
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

পোষ্যদের অভিমান কিন্তু অত্যন্ত মারাত্মক হয়। যেমন ধরুন আমার এক বন্ধু, তার বাড়িতে একটি পোষা ল্যাবরেডর ছিল। এখন কোনো কারণে তাকে একটি দিন প্রচণ্ড বকা হয়েছিল এবং বকার পরে বাড়ির লোকজন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, আর কাণ্ডটা হয় সেই রাত্রেই। সেই রাত্রেই তার বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি যায় এবং সেই ল্যাবরেডারের সামনে দিয়েই যায়, আর ল্যাবরেডার অভিমান করে কাউকে কিছু ডেকে সজাগও করেনি। ভাবুন কি মারাত্মক সেই অভিমান। তো রেডিও বাংলানে ডট কমে আজকে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর পোষ্যদের অদ্ভুত কাণ্ড কারখানার কথা আমি গৌরব আজকে শেয়ার করছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। পোষ্যদের নিয়ে এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা বিভিন্ন বাড়িতে থাকে, তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানে .com। টাটা।

radiobanglalay.com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে। শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা, আর এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় অবশ্যই ভালো ভালো গান থাকছে, আর তার সাথে সাথে অবশ্যই অনেক আড্ডা আছে। তাই জন্য আড্ডা শেষ অবধি আপনাকে থাকতেই হবে, কারণ ভালো ভালো গান আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে ফিরছি আড্ডায়, কিন্তু তার আগে একটা মিউজিক্যাল ব্রেক।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা ফ্রুটস খেতে ভালোবাসি, আমরা ড্রাই ফ্রুটসও খেতে ভালোবাসি, এবং সবাই মোটামুটি চাই যে আমাদের শরীর ঝরঝরে হোক আর ওজন যেন বেশি না হয়, যাতে আমরা নিজেদের ডায়েটটা মেনটেন করতে পারি এবং সব রকম খাবার খেতে পারি, সমস্ত রকম পুষ্টিগুণ থাকা সত্ত্বেও নিজের মুখটাকে বা শরীরকে বা মনকে ভালো রাখতে পারি। তার জন্য কিন্তু বিশেষজ্ঞরা ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ দিচ্ছে। আজকের ভিডিও বাংলা নেটের গান দরিয়ার আড্ডায় আমরা জানবো যে আমাদের রান্নার মেনু বা আমাদের ডায়েট চার্টে কী কী ড্রাই ফ্রুটস রাখলে আমাদের মেদ ঝরাতে ভীষণভাবে সাহায্য করবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
6: আমার ভিন দেশি তারা

বিশেষজ্ঞরা বলছেন যে আমরা যে তালিকাটা নির্বাচন করেছি, অর্থাৎ ড্রাই ফ্রুটসের তালিকা, সেখানে ডুমুর রাখতে পারি এবং ডুমুরের মধ্যে নাকি প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এর ফলে এই ফলটা যদি আপনি খান তাহলে অনেকক্ষণ মনে করবেন যে আপনার পেটটা ভর্তি আছে, তাই সহজে খিদেও পায় না। এবং তার সাথে সাথে অবশ্যই বলছে গোজি বেরি খেতে, যেটা লাল রঙের ছোট ছোট জাম জাতীয় ফল হয়। আর গোজি বেরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, নিউট্রিয়েন্টস এবং ফাইবার, যার সাহায্যে আমাদের দেহে মেটাবলিজম রেট বৃদ্ধি পায় এবং ওজনও কমতে সাহায্য করে।

প্রত্যেকের রান্নাঘরে উকি মারলে কাজু আর কিশমিশ কিন্তু আমরা পাবো, এবং এই যে কিশমিশ তার মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে আর ফাইবারও রয়েছে। আর আমরা জানি যে এই দুটো উপকরণের সাহায্যে খাবার খুব ভালোভাবে হজমও হতে সাহায্য করে, এবং সব থেকে বড় কথা, ডাইজেস্টিভ সিস্টেম যখন ভালো হবে তখন কিন্তু আপনার ডায়েট খুব ভালো থাকবে, এবং তার সাথে সাথে ওজন কমতে সাহায্য করে। এবং ডাক্তাররা বলছেন খেজুর খেতে পারেন, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। সময় যদি আপনার হয় না যে ক্রেভিংস, কখনো সুইটের ক্রেভিংস হচ্ছে, তখন একটা খেজুর খেয়ে নিতে পারেন, বা অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করছে সেই সময় খেজুর খেয়ে নিলে এই যে আমাদের উল্টোপাল্টা বা বাইরের খাবার খাওয়ার যে একটা অভ্যাস বা ক্রেভিংস যাই বলি না কেন, সেটা কিন্তু অনেকাংশে কম হয়। তাহলে একটা বলা যেতে পারে এটা একটা খুব ভালো ট্রিক্স।

radiobanglanet.com-এ কান্দুরিয়া রাটে ড্রাই ফ্রুটস নিয়ে কথা বলছিলাম এবং বিশেষজ্ঞরা জানালেন যে আপনার ডায়েটের তালিকায় কী কী ড্রাই ফ্রুটস রাখলে বা নিয়মিত যে যে ড্রাই ফ্রুটসগুলো খেলে আমাদের ওজন কমাতে সাহায্য করবে এবং তার সাথে সাথে অবশ্যই কার মধ্যে পুষ্টিগুণ বেশি, কার মধ্যে ফাইবার বেশি রয়েছে, আয়োডিন বেশি রয়েছে, সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করলাম। এবং অবশ্যই যদি আপনার নিজের মনে হয় যে ডাক্তারকে একবার দেখিয়ে নেওয়া উচিত, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনার যেটা ইচ্ছা করবে সেই রকমভাবে ডায়েট চার্টে আপনি আপনার নিজের জিনিসগুলো রাখতে পারেন। এবং আজকের আড্ডাটা কেমন লাগলো প্লিজ শেয়ার করতে ভুলবেন না। www.radiobanglanet.com

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন ইয়েস গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকে আমাদের একটু বেরোনোর পালা, কোথায় বলুন তো? খুব কাছেই, কিন্তু যে জায়গাটায় আমরা যাব সেটা কিন্তু হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাওয়ার মতো জায়গা। ইয়েস, বাংলাদেশের দিনাজপুরে আমরা আজকে যাব। তাহলে প্রথমে আমাদের শুনতে হবে এতে ইতিহাস কি বলছে। পলাশী প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার 8 বছর পর দিনাজপুর জয় করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন সেখানে ছিল ঘোড়াঘাট নগরী। ঘোড়াঘাট দুর্গ দখল নেওয়ার মধ্য দিয়ে ইংরেজরা ওই সরকার এবং নগরটিরও পতন ঘটায়। তবে ভিনদেশি ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্যস্তম্ভের সূচনায় ওই অঞ্চলের রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নাম হয় দিনারাজ, থেকে সৃষ্টি হয় দিনাজপুর জেলা। একটা কথা যদিও বলতে হয় যে বর্তমান দিনাজপুর জেলা কিন্তু পূর্বের সেই দিনাজপুর রাজ্যের সামান্য খণ্ডাংশই মাত্র। আদি সেই দিনাজপুরের বৃহৎ একটি অংশ আছে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে। 1947 সালে দেশভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান ও ভারতের মধ্যে বিভাজিত হয়ে যায় দিনাজপুর। এবং শুধু দিনাজপুরের তথ্য তথা মূল অঞ্চলটি বাংলাদেশে থেকে যায়। 100 বছরে দিনাজপুর বিভাজিত হয়েছে 3 বার। বিস্ময়কর না? ইতিহাস শিল্প সাহিত্যের ঐতিহ্যমণ্ডিত জেলা দিনাজপুরে রয়েছে অনেক দর্শনীয় স্থান, আমরা শুনব। এবং অবশ্যই আজ কানে কানে শোনা মাত্রই ডায়েরিতে নোট ডাউন, আর তারপর বেরিয়ে পড়া দিনাজপুরের উদ্দেশ্যে। কিন্তু এখন আমাদের অপেক্ষা করছে কয়েকটা গান, আমরা শুনবো, তারপর ফিরে এসে আবারও দিনাজপুরের গল্প শুনবো। সঙ্গে থাকুন।

তো শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর সেই গানের পর আবারও আমাদের কানে কানে ফিরে যাওয়ার পালা। শুনে নেওয়া দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুরের কাহিনী, এবং অবশ্যই নোট ডাউন করে বেরিয়ে পড়া সেই দিনাজপুরের উদ্দেশ্যে। তো প্রথমে কান্তজিউ মন্দিরের দিকে আমাদের প্রবেশ করতে হবে। কান্তজিউ, হ্যাঁ, 20 কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে, দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে, তেপা নদীর ধারে কান্তনগর গ্রামে সেখানে রয়েছে এক প্রাচীন মন্দির। সামনে খানিকটা ধুলো ওটা মাঠ পেরোতেই রয়েছে একটা গেট। গেটের পাশেই আছে একটা নীল রঙের সরকারি ফলক, আর যেখানে লিপিবদ্ধ আছে এই মন্দির সম্বন্ধে বিশদ কিছু তথ্য। চুপি চুপি আমাদের পৌঁছতে হবে সেখানে। প্রথমে মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদীর শিলালিপি থেকে জানা যাবে একটা কথা। কি কথা? না, তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সের মন্দিরের নির্মাণ শুরু করেন। 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার শেষ ইচ্ছানুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। শুরুতেই মন্দিরের চূড়ান্ত উচ্চতা ছিল 70 ফুট। 1897 খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়ে চূড়াগুলো ভেঙে যায়। মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো কিন্তু আর সংস্কার করা হয়নি। আর সেই মন্দিরের ভিতরেই কিন্তু রয়েছে টেরাকোটা মন্দিরের আরেক সুন্দর দৃশ্য। যে প্রত্যাশা নিয়ে তাজমহল দেখতে গিয়েছিলাম একসময়, তার চেয়ে কিন্তু অনেক বেশি পেয়েছিলাম। ঠিক সেরকম ছবিতে কতবার দেখেছি এই মন্দির, কিন্তু আজ এখানে এসে আপনিও বুঝতে পারবেন এরকম একটা মুহূর্তে কতটা সুন্দরের শরীর। তাই এখনই নোট ডাউন করে রাখুন বাংলাদেশের দিনাজপুরের কথা। আমরা ফিরবো আবার কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা, দিনাজপুরের ভ্রমণের গল্প নিয়ে। সঙ্গে থাকুন।

ব্যাকটুয়ার্ক ফিরে এলাম আবার আজকের স্পেশাল আড্ডা দিনাজপুর নিয়ে। বাংলাদেশের দিনাজপুর নিয়ে কথা চলছে, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন উপরে আপনারা, আর নিশ্চয়ই কানে কানে মনে মনে চলে যাচ্ছেন সেই দিনাজপুরের জায়গায়। কান্তজিউর মন্দির শ্রীকৃষ্ণের জন্য নিবেদিত, কালিয়াকান্তজিউ অর্থাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপনের জন্যই মন্দিরের নামকরণ হয়েছে কান্তজিউ, কান্তজি বা কান্তজির। মন্দিরটির সুবাদে এলাকাটি কান্তনগর নামেও পরিচিত। রাধাকৃষ্ণের মূর্তি মন্দিরের বাইরে রাখা আছে, যা আমার কাছে একটু অবাক করার মতো মনে হলো, কারণ কোনো উৎসবের দিন কিনা জানি না, তবে কিছু মহিলারা বিধিবদ্ধভাবে কান্তজির পুজোয় ব্যস্ত, ঘোমটা মাথায় দিয়ে অনুধ্বনি সহকারে। আসলে মন্দিরের বাইরে দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রেখা রয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। পুরো মন্দিরে প্রায় 15,000 মতো টেরাকোটার টালি রয়েছে এবং উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। তো মন্দিরের চারদিকে সবগুলো খিলান দিয়ে ভেতরে দেবমূর্তি দেখা যায় এবং মন্দির প্রাঙ্গণ আয়তকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। কিরকম অদ্ভুত না? নিচু তলার সব প্রবেশপথে বহু খাঁজযুক্ত খিলান রয়েছে আর 2 ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আবার আলাদা করা হয়েছে। স্তম্ভদুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্করণযুক্ত। আরেকটা মজার ব্যাপার, মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে এবং মন্দিরের নিচু তলার 21টি এবং দ্বিতীয় তলায় 27টি দরজা খিলান রয়েছে, তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র 3টি করে। কিরকম অবাক করা নয়? তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কিরকম দাঁড়ালো? আর এই ব্যাপারটাকে চাক্ষুষ দেখতে হ্যাঁ বেরিয়ে পড়তেই হবে, কিন্তু বাংলাদেশের দিনাজপুরে যাওয়া চাই। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের স্পেশাল আড্ডা বাংলাদেশের দিনাজপুর নিয়ে কিছু কথা। এখন

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে বাংলাদেশের দিনাজপুর সম্পর্কে। ভারতের 11তম আশ্চর্য এই মন্দির, কান্তজির মন্দিরের চমৎকার পোড়ামাটির অলঙ্করণ একটি বৈশিষ্ট্যপূর্ণ কী দিক জানেন? এতে কামদৃশ্যাবলীর চিত্র অঙ্কন করা হয়নি, যেমনটি দেখা যায় উড়িষ্যা বা দক্ষিণ ভারতীয় মন্দিরসমূহে। তো পোড়ামাটির ফলকগুলোর বিশেষত্ব কিন্তু অন্যখানে, আর এই কাজগুলো সাধারণ কোনো টেরাকোটার কাজ নয়। তাহলে আসলে এর গায়ে লাগানো প্রতিটি ফলকে রামায়ণ ও মহাভারতের কাহিনী ছাড়াও কিছু ফলকে মোগল আমলের চিত্র বর্ণনা দেখা যায়। তবে এই সব ফলকের উপস্থাপনা ছিল অনন্য, যা অন্যান্য টেরাকোটা নিদর্শনে কিন্তু দেখা যায় না। আরেকটা ব্যাপার বলি আপনাদের, এর স্তম্ভের কার্নিশে সমসাময়িক জীবন ও অভিজাত শ্রেণীর শিকারের দৃশ্য চিত্রিত রয়েছে, আর দ্বিতীয় ধাপে রয়েছে মোগল জীবন ব্যবস্থার প্রতিচ্ছবি। মোগল বাদশাহদের শিকার ও কারুকার্য খচিত রথের দৃশ্যায়ন দেখা যায় এই ধাপে। তো বুঝতে পারছেন, এরকম একটা জায়গায় না গেলে কিন্তু আপনি মিস করবেন, কারণ এরকম একটা জায়গা খুব কাছেই আছে বাংলাদেশের দিনাজপুরে। তাই এইসব মন্দিরগুলোকে একটু স্পর্শ না করলে মনটা কি আর ভালো থাকে? তাই অবশ্যই নোট ডাউন করুন বাংলাদেশের দিনাজপুরের এই সুন্দর একটা জায়গার। আমরা ফিরবো আবার কয়েকটা গানের পর, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো আজকের এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজকের এই শো কেমন লাগলো, 4475039657 12। এবং আরেকটা কথা বলতেই হয়, যখন এই বাংলাদেশের দিনাজপুর সম্পর্কে কথা হচ্ছে, এই কুরুক্ষেত্রের যুদ্ধ, সীতার বনবাস কিংবা বকাসুর হত্যা নিশ্চয়ই আমরা সবাই পড়েছি, ইত্যাদি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী স্থান পেয়েছে ওই তৃতীয় ধাপে, মানে যেখানে আপনাদের এই মন্দিরের বিভিন্ন ধাপের কথা বলছিলাম সেইটারই একটা ধাপে এইরকম ব্যাপারটা চিত্রিত আছে। তবে এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের লৌকিক উপস্থাপন। শ্রীকৃষ্ণের কাহিনী সমূহকে এখানে জনসাধারণের জীবনের মতো চিত্রায়িত করা হয়েছে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক কল্পকথা। তো পৌরাণিক কাহিনীর লৌকিক উপস্থাপনে তাই কারিগরদের সৃজনশীলতা ও দক্ষতার এক অনন্য নিদর্শন এই ফলকগুলো। এ নবরত্ন বা নয় শিখরযুক্ত হিন্দু মন্দিরের চূড়া থেকে আদি নয়টি শিখর 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। কাহিনী কিংবদন্তি পুরাণ ইতিহাসের মোহনা একসঙ্গে দিনাজপুরে। যদি খুব না ভুল করি তাহলে প্রায় 2500 বছরের সভ্যতা ও সাংস্কৃতিক লীলাভূমি এই অঞ্চল, যাকে বুঝতে আপনাকে কিন্তু ছুটে আসতেই হবে বাংলাদেশের দিনাজপুরে। এই রে, সময় কিন্তু একদম শেষ, আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ইচ্ছে, খুব ছোট একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। ইচ্ছে পূরণ করতে আমাদের অনেক সময় গোটা জীবনটাও কম পড়ে, কারণ ইচ্ছের সীমানা অনেক দূরে পর্যন্ত বিস্তৃত। আমাদের সবারই বিভিন্ন বয়সের সাথে সাথে ইচ্ছেগুলো বদলায়, বা ছোটবেলা থেকে ইচ্ছেগুলো পূরণ করতে করতে আমরা বড়বেলায় আসি, বা বড়বেলায় এসে আমরা ছোটবেলার ইচ্ছেগুলো পূরণ করি। আছে না কি এমন কোনো ইচ্ছে যেটা আপনি পূরণ করতে চান বা যেটার জন্য আপনি ছুটছেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি পরপর তিনটে গানের পর।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমার বরাবরই ইচ্ছে ছিল আমি রেডিও জকি হব আর আপনার সঙ্গে কথা বলবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে এবং সেই ইচ্ছের পেছনে এবং অনেক দিনের অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক গল্প রয়েছে। সেই গল্প একদিন শোনাবো। এবং আমাদের যে কোনো ইচ্ছের পেছনে কিন্তু একটা পরিশ্রম থাকে, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ইচ্ছে পূরণ হয় না, সেটা সম্ভবও নয়। কিন্তু ইচ্ছে যখন আমাদের মধ্যে সঞ্চার ঘটে, তার পিছনে ডেফিনেটলি একটা বড় কারণ থাকে এবং ভগবান হয়তো জানেন যে সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারবো, সেই জন্যই আমাদের সেই ইচ্ছেটা আমাদের মধ্যে সঞ্চার ঘটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি পরপর দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপারে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইউনিভার্স জানেন যে আমরা কোন ইচ্ছেটা পূরণ করতে সক্ষম, সেটাই আমাদের মধ্যে সঞ্চার ঘটান। এবার আপনার মনে হতেই পারে যে অনেক ইচ্ছের পেছনে আমরা ছুটি, সেই ইচ্ছেটা পূরণ হয় না বা হতে হতে সেটা আমরা পূরণ করতে পারি না, তাই তো? এটা নিশ্চয়ই আপনার মনে হচ্ছে। অনেক সময় এটা হয় যদি আপনার কোনো একটা ইচ্ছে হয়েছে সেটা আপনি জনসমক্ষে সবসময় বলবেন না, সেটার পিছনে নীরব পরিশ্রম করুন এবং ওভার এক্সপেকটেশনস রাখবেন না, যেটা ইচ্ছেগুলোকে দূরে করতে সক্ষম হয়। আপাতত এই দুটো ফর্মুলা পালন করে, এই দুটো ফর্মুলা মেনে নিয়ে কঠোর পরিশ্রম করে যান, আপনার ইচ্ছে আপনার সাথ ডেফিনেটলি দেবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ, ইচ্ছেটা যখন হবে না এক ঝাঁক ইচ্ছে একসঙ্গে নিয়ে সেটাকে পূরণ করার যে জার্নিটা সেটা লিখে পড়ুন, দেখবেন এটার মজাটাই আলাদা। আর সেই ইচ্ছেগুলো যখন পূরণ হবে, সেটা যখন ডানা মেলে উড়বে এবং সেই ইচ্ছের সঙ্গে যখন আপনি যাপন করবেন, সেটার স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। এরকম ইচ্ছের গল্প থাকলে বা ইচ্ছে পূরণের কোনো গল্প থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 আপাতত গান ফিরছি আরও কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার তো অনেক রকম ইচ্ছে হয় অনেক সময়, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি শোটা শুরু করি আমার মনে হয়, আমার ইচ্ছে হয় যে এই শোটা যেন খুব তাড়াতাড়ি শেষ না হয়। কিন্তু কী করে যে একটা ঘন্টা কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না, আর আমার ইচ্ছে করে আরেকটু সময় আপনার সঙ্গে কাটাতে, সেটা হয় না। ওই যে সব ইচ্ছে পূরণ হয় না, সেটা এটা সত্যি কথা, কারণ আমি ওভার এক্সপেক্টেড থাকি আপনার সঙ্গে কথা বলার জন্য। কিছু করার নেই, সময় এখন বলছে টাটা, আমাকে আসতেই হবে, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে ঘুম থেকে উঠেই ভালো থাকার প্রার্থনা আমাদের সকলেরই। কিন্তু আমাদের এই যে দৈনন্দিন জীবনযাত্রা, সেখানে আমাদের এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে চলে, সত্যি সত্যি কি আমাদের ভালো থাকাটা হয়ে ওঠে, নাকি বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদের প্রতিদিনের জীবনযাত্রা চলতে থাকে? এই যে আমাদের প্রতিদিনের জীবন, সেখানে নানা রকমের ওঠা পড়া, আর তার মধ্যে থেকেই ভালো থাকার উপায়গুলোকে খুঁজে নিতে হবে আমাদেরই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজ এখানে এই পপকর্নের আড্ডায় কথা বলবো ভালো থাকার উপায়গুলো নিয়ে। আমাদের প্রতিদিনের জীবনে ছোট্ট ছোট্ট যে আমাদের ভালো থাকার যে ছোট্ট ছোট্ট সেই বিন্দু বিন্দু করে সিন্ধু আমাদেরই কিন্তু তৈরি করে নিতে হবে, জানবো সেই সব কিছু, কথা বলবো, আড্ডা তো চলবেই। তবে এখন শুনবো গান। চলুন, পরপর তিনটে গান রেখে যাচ্ছি আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই ভালো থাকতে চাই, আর ভালো থাকার উপায়গুলো কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। আর সেই জন্য প্রতিদিন আমরা যদি কিছু অভ্যেসকে নিয়মিত করতে পারি, আমরা কিছু হ্যাবিটকে নিজেদের মধ্যে গ্রো করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এইরকমই ভালো থাকার উপায়গুলো নিয়ে কথা বলছি, যেখানে সবার প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো সকালে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে যদি খুব সকালে ওঠা যায় তাহলে যেন অনেকটা ফ্রেশ আর একটা ক্লিয়ার মাইন্ড নিয়ে ঘুম থেকে ওঠা যায়, যেটা অনেকটা আমাদের প্রোডাক্টিভ হতে সাহায্য করে। যে যে কাজই করুন না কেন, সেই কাজটাই অনেকটা ভালো করে, অনেকটা সময় নিয়ে আমরা ভালো করে চিন্তা করে সেই কাজগুলো করতে পারি, যা আমাদের প্রোডাক্টিভ হতে সাহায্য করে। তাই আর্লি রাইজার যারা, তারা অনেক বেশি সকালবেলা কিন্তু ফ্রেশ থাকেন। সুতরাং এই অভ্যেসটাকে আমরা নিজেদের মধ্যে অবশ্যই গ্রো করতে পারি। আমরা এরকমই আরও কিছু ভালো থাকার উপায় যেগুলো আমরা সকলেই জানি, কিন্তু ওই যে বারবার বললে আমাদের সেটা করতে ইচ্ছে করে, ঠিক সেই রকমই কিছু কথা আমরা আর একবারও আমাদের গল্পের মধ্যে আজকে শেয়ার করব। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি, আর সেই জন্য এখন অনেকেই নিয়মিত শরীর চর্চার দিকে ভীষণভাবে যত্ন নিচ্ছেন, যা আমাদের শুধু শরীরকে ভালো রাখতেই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যকে এবং ইমোশনাল হেলথকে ভালো রাখতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর সেই জন্য ভালো থাকার জন্য একটু সকালে উঠে যদি একটু এক্সারসাইজ করা যায়, সেটা কিন্তু আমাদের সারা দিনটাকে অনেক বেশি আমাদের অ্যাক্টিভ থাকতে, ভালো থাকতে সাহায্য করে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো থাকার উপায়গুলো নিয়ে, যেগুলো আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় সেগুলো ঠিক করে ওঠা হয় না। এই যে ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলছি, সেটাও কিন্তু অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও আমরা করে উঠতে পারি না। আসলে এই যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, সেটা মানে কিন্তু এই নয় যে প্রতিদিন কয়েক মাইল দৌড়তে হবে কিংবা জিমে গিয়ে প্রচণ্ড কসরত করতে হবে। 20 মিনিট যদি একটু খোলা হাওয়ায় একটু হেঁটে আসা যায়, তাহলেও কিন্তু আমাদের শরীর এবং মনকে নিমেষেই ফুরফুরে করে দিতে পারে। সুতরাং এই যে ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো আমরা নিজেদের মধ্যে অবশ্যই তৈরি করতে পারি, আমাদের ভালো থাকার উপায়গুলো কিন্তু এইভাবেই আমরা খুঁজে নিতে পারবো। আমরা আমাদের এই ভালো থাকার উপায়গুলোকে নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. itoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার। পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড।

0: রেড লায়ন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আমাদের দৈনন্দিন জীবনের এই যে ব্যস্ততা, সেখানে সোম থেকে শুক্র কিভাবে যেন কেটে যায়, আর সেই যে একটা ব্যস্ততা আর তার মধ্যে কাজের প্রেশার, সব মিলিয়েই একটা মানসিক চাপ, একটা অ্যাংজাইটি অনেকের মধ্যেই দেখা যায়। আর সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা, তাদের সঙ্গে যদি অনেকটা খোলামেলা সময় কাটানো যায়, তাহলে কিন্তু আমাদের শরীর আর মন নিমেষেই ভালো হয়ে যেতে পারে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো থাকার উপায়গুলো নিয়ে। এই যে আমরা ভালো থাকতে চাই, সেই জন্য তার উপায়গুলো তো আমাদেরই খুঁজে বার করতে হবে। আর সেই জন্য সোম থেকে শুক্র ব্যস্ততার পরে যদি শনি রবি উইকেন্ডে একটি দিনও যদি আমরা আমাদের বন্ধুদের সঙ্গে, আমাদের পরিবারের নিজের যে মানুষগুলো, তাদের সঙ্গে যদি কিছুটা কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করতে পারি, তাহলে কিন্তু আমরা মানসিকভাবে অনেক বেশি ভালো থাকতে পারি। কারণ আমাদের ওই যে একটা মানসিক চাপ, আমাদের যে অ্যাংজাইটি, সেটা কিন্তু আমরা বন্ধুদের সঙ্গে কথা বলেও কিন্তু আমরা অনেকটা নিজেদের আমরা এই ধরনের যে চাপগুলো থেকে মুক্ত করতে পারি। আমরা ভালো থাকার উপায়গুলো এইভাবেই নিজেরা খুঁজে বার করতে পারি, অবশ্যই পারি। তাই জন্য আমাদের এই অভ্যেসগুলোকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই সেই উপায়গুলো নিজেরাই বার করে নিতে পারবো। আমাদের এই যে ভালো থাকার গল্প, সেই গল্প তো জারি থাকবেই, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো থাকার উপায়গুলো নিয়ে। আমাদের এই যে প্রতিদিনের জীবনের যে একটা ব্যস্ততা, সেখানে অনেক সময় যেটা হয়, আমরা একটু মানসিক এবং শারীরিকভাবে অনেক সময় একটু লো ফিল করি। আর সেই সময় যদি আমাদের ভালো থাকার উপায়গুলো আমরা নিজেরাই খুঁজে বার করতে পারি, আমাদের নিজেদের মধ্যে কিছু অভ্যেস আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা কিন্তু নিজেদেরকে নিজেরাই ভালো রাখতে পারবো। আর সেই যে অভ্যেসগুলো আমরা নিজেরা তৈরি করতে পারবো, এই আশা নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনার বন্ধু অনামিকা। আগামীকাল থেকে একই সময় আবার ফিরে আসব পপকর্ন নিয়ে। ততক্ষণ সঙ্গে রাখুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: এতটুকু আধারে মন আর এইটুকু আলোর পরশ নিয়ে এই কি আকাশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ঘরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন কত শত অনু

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের জীবনের অঙ্গ তারা, আমাদের জীবনে এতটা প্রভাব বিস্তার করে আসে তারা যে মাঝে মধ্যে মনে হয় যে তাদের ছাড়া এই জীবনটা, এই দিনগুলো যেন অচল। কথা বলছি আমাদের পোষ্যদের নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা পোষ্যদের নিয়ে। তবে এই পোষ্যরা কিন্তু যা তা পোষ্য নয়, এদের বিভিন্ন ধরনের এপিক কাজকর্ম আছে। কাজেই এরকম অদ্ভুত অদ্ভুত কাজকর্ম এই আজব পোষ্যদের নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো প্রথমেই আপনার সঙ্গে শেয়ার করব কিটির কথা। কিটি আমার এক বন্ধুর বাড়িতে পোষ্য বিড়াল। তো তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে সে প্রচণ্ড সাহসী ছিল, মানে এত সাহসী যে ইঁদুর দেখে উল্টো দিকে দৌড় মারত। তো এই কিটির অদ্ভুত অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানা আছে। যেমন ধরুন, এমন একটি বিড়াল যে মাছ খেতে গেলেই গলায় কাঁটা বিঁধিয়ে ফেলে। মাঝে মধ্যেই তাকে দেখতাম ওই ভেটেরিনারি ডক্টরের কাছে নিয়ে যেতে, এবং সেখানে শোন দিয়ে তার গলা থেকে মাছের কাঁটা বার করতে হতো। এ তো গেল একটা দিক। উল্টো দিকে সে একবার ইঁদুর দেখে ভয়ে পেয়ে ইঁদুরকে কামড়ে দিয়েছিল, মানে শুধু ইঁদুর নয়, একটি বড়সড় মেঠো ইঁদুর টাইপের। আর কামড়ে মেঠো ইঁদুরটিও যেরকম অবাক হয়ে গিয়েছিল, কিটিও সেরকম অবাক হয়ে গিয়েছিল। কামড়ে এসে কী করবে বুঝতে পারছিল না। আলটিমেটলি ফলাফলটা এরকম হয়েছিল, কামড়টা ছেড়ে মেঠো ইঁদুর উল্টো দিকে দৌড় মেরেছিল আর কিটি উল্টো দিকে। এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ডকারখানা কিটির খাতায় লেখা রয়েছে তার কেরিয়ারে। তো এরকম আরও অনেক পোষ্য আছে বুঝলেন। যেমন ধরুন ল্যাম্পো, একটি কুকুর, তার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. itoservices.com
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো
3: একটি জায়গা বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য ভাবনাটা খুবই সোজা শপিং করুন একটু খেয়ে নিন তারপর আবার শপিং করে যারা শপিং করতে আসেন তাদের জন্য ভাবনাটা খুবই সোজা শপিং করুন একটু খেয়ে নিন তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন পুরো মেনুটাই তৈরি হয়েছে

0: সময় বিকেল পাঁচটা অবধি থাকে এই মেনু, ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

এখন আপনার সঙ্গে শেয়ার করব ল্যাম্পোর কিছু কথা। ল্যাম্পো, তার নামটা এরকম হয়েছিল কারণ তার লেজটি সর্বদাই ওপরের দিকে সোজা থাকতো, মানে একটা ল্যাম্পোস্টের মতো, সেই জন্য তার নাম হয়ে গিয়েছিল ল্যাম্পো। তো সেই ল্যাম্পো একটি অদ্ভুত কাজ করত। সে যে বাড়ির পোষ্য, অর্থাৎ আমার বন্ধু, অর্থাৎ যার বাড়িতে সে থাকতো, সেই বাড়ির ছেলেকেই সে ঢুকতে দিত না। মানে আমার বন্ধুর বাড়িতে সে পোষ্য ছিল, কিন্তু আমার বন্ধু তার নিজের বাড়িতে ঢুকতে গেলে সে সব থেকে বেশি চিৎকার করতো আর কি। মানে এরকম অদ্ভুত ব্যাপার আমি আর অন্য কোনো কুকুরের মধ্যে দেখিনি। কাজেই বলছিলাম না যে কিছু কিছু পোষ্য কিন্তু আজব হয়। সেরকমই একটি অদ্ভুত পোষ্য ছিল তারাপদ রায়ের বাড়িতে। আগে হ্যাঁ, বিখ্যাত ঔপন্যাসিক, রম্য রচনাকার, কবি তারাপদ রায়, তার বাড়ির বিড়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

তারাপদ রায় নিজের রচনায় লিখে গিয়েছেন যে তার বাড়িতে মোটামুটি গোটা বিশেক বিড়াল ছিল। তার মধ্যে এমন একটি বিড়াল ছিল যে কিনা দিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টার বেশি ঘুমিয়েই কাটাত। আর তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, তিনি নিজে বলেছেন যে কোনো বিড়াল যে অত জোরে নাক ডাকতে পারে সেটা তিনি নিজে কানে না শুনলে বিশ্বাস করতে পারতেন না। তো এই বিড়ালটির আরও একটি অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে তাকে কোনো রকম আঘাতে তার নিদ্রা কাটানো যেত না। একটি অদ্ভুত ইনসিডেন্স তিনি নিজেই বলেছেন, সেই বিড়ালটি একটি আলমারির ওপর ঘুমাচ্ছিল এবং ঘুমাতে ঘুমাতেই আলমারির ওপর থেকে সটান নিচে পড়ে যায় এবং তারপরেও কিচ্ছু না, মানে ওই ঘুম অ্যাকচুয়ালি ভাঙেনি, ওই পড়া অবস্থাতেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন আর কি, মানে ঘুমাচ্ছিলেন, ঘুমটা ভাঙেনি। এরকমও অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু পশুদের নিয়ে জড়িয়ে আছে। তো এরকমই আরও অনেক কথা, অনেক গল্প একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আপনার জন্য ওয়েট করছে। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর ইচ্ছে রানার আড্ডার আসরে। আজকে শুনছেন পশুদের নিয়ে অদ্ভুত অদ্ভুত সমস্ত কণ্ড কারখানা। তো এই নিয়েই আমাদের আড্ডাটা যা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

পোষ্যদের অভিমান কিন্তু অত্যন্ত মারাত্মক হয়। যেমন ধরুন আমার এক বন্ধু, তার বাড়িতে একটি পোষা ল্যাবরেডর ছিল। এখন কোনো কারণে তাকে একটি দিন প্রচণ্ড বকা হয়েছিল এবং বকার পরে বাড়ির লোকজন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, আর কাণ্ডটা হয় সেই রাত্রেই। সেই রাত্রেই তার বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি যায় এবং সেই ল্যাবরেডারের সামনে দিয়েই যায়, আর ল্যাবরেডার অভিমান করে কাউকে কিছু ডেকে সজাগও করেনি। ভাবুন কি মারাত্মক সেই অভিমান। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর পোষ্যদের অদ্ভুত কাণ্ড কারখানার কথা আমি গৌরব আজকে শেয়ার করছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। পোষ্যদের নিয়ে এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা বিভিন্ন বাড়িতে থাকে, তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglalay.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে। শুরু হয়েছে গান্ধুরিয়া রাডা, আর এক ঘন্টার গান্ধুরিয়া রাডায় অবশ্যই ভালো ভালো গান থাকছে, আর তার সাথে সাথে অবশ্যই অনেক আড্ডা আছে। তাই জন্য আড্ডা শেষ অবধি আপনাকে থাকতেই হবে, কারণ ভালো ভালো গান আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে ফিরছি আড্ডায়, কিন্তু তার আগে একটা মিউজিক্যাল ব্রেক।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা ফ্রুটস খেতে ভালোবাসি, আমরা ড্রাই ফ্রুটসও খেতে ভালোবাসি, এবং সবাই মোটামুটি চাই যে আমাদের শরীর ঝরঝরে হোক আর ওজন যেন বেশি না হয়, যাতে আমরা নিজেদের ডায়েটটা মেনটেন করতে পারি এবং সব রকম খাবার খেতে পারি, সমস্ত রকম পুষ্টিগুণ থাকা সত্ত্বেও নিজের মুখটাকে বা শরীরকে বা মনকে ভালো রাখতে পারি। তার জন্য কিন্তু বিশেষজ্ঞরা ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ দিচ্ছে। আজকের ভিডিও বাংলা নেটের গান দরিয়ার আড্ডায় আমরা জানবো যে আমাদের রান্নার মেনু বা আমাদের ডায়েট চার্টে কী কী ড্রাই ফ্রুটস রাখলে আমাদের মেদ ঝরাতে ভীষণভাবে সাহায্য করবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: আমার ভিন দেশি তারা

বিশেষজ্ঞরা বলছেন যে আমরা যে তালিকাটা নির্বাচন করেছি, অর্থাৎ ড্রাই ফ্রুটসের তালিকা, সেখানে ডুমুর রাখতে পারি এবং ডুমুরের মধ্যে নাকি প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এর ফলে এই ফলটা যদি আপনি খান তাহলে অনেকক্ষণ মনে করবেন যে আপনার পেটটা ভর্তি আছে, তাই সহজে খিদেও পায় না। এবং তার সাথে সাথে অবশ্যই বলছে গোজি বেরি খেতে, যেটা লাল রঙের ছোট ছোট জাম জাতীয় ফল হয়, আর গোজি বেরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, নিউট্রিয়েন্টস এবং ফাইবার, যার সাহায্যে আমাদের দেহে মেটাবলিজম রেট বৃদ্ধি পায় এবং ওজনও কমতে সাহায্য করে।

প্রত্যেকের রান্নাঘরে উকি মারলে কাজু আর কিশমিশ কিন্তু আমরা পাবো, এবং এই যে কিশমিশ তার মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে আর ফাইবারও রয়েছে। আর আমরা জানি যে এই দুটো উপকরণের সাহায্যে খাবার খুব ভালোভাবে হজমও হতে সাহায্য করে, এবং সব থেকে বড় কথা, ডাইজেস্টিভ সিস্টেম যখন ভালো হবে তখন কিন্তু আপনার ডায়েট খুব ভালো থাকবে, এবং তার সাথে সাথে ওজন কমতে সাহায্য করে। এবং ডাক্তাররা বলছেন খেজুর খেতে পারেন, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। সময় যদি আপনার হয় না যে ক্রেভিংস, কখনো সুইটের ক্রেভিংস হচ্ছে, তখন একটা খেজুর খেয়ে নিতে পারেন, বা অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করছে সেই সময় খেজুর খেয়ে নিলে এই যে আমাদের উল্টোপাল্টা বা বাইরের খাবার খাওয়ার যে একটা অভ্যাস বা ক্রেভিংস যাই বলি না কেন, সেটা কিন্তু অনেকাংশে কম হয়। তাহলে একটা বলা যেতে পারে এটা একটা খুব ভালো ট্রিক্স।

radiobanglanet.com-এ কান্দুরিয়া রাটে ড্রাই ফ্রুটস নিয়ে কথা বলছিলাম এবং বিশেষজ্ঞরা জানালেন যে আপনার ডায়েটের তালিকায় কী কী ড্রাই ফ্রুটস রাখলে বা নিয়মিত যে যে ড্রাই ফ্রুটসগুলো খেলে আমাদের ওজন কমাতে সাহায্য করবে এবং তার সাথে সাথে অবশ্যই কার মধ্যে পুষ্টিগুণ বেশি, কার মধ্যে ফাইবার বেশি রয়েছে, আয়োডিন বেশি রয়েছে, সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করলাম। এবং অবশ্যই যদি আপনার নিজের মনে হয় যে ডাক্তারকে একবার দেখিয়ে নেওয়া উচিত, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনার যেটা ইচ্ছা করবে সেই রকমভাবে ডায়েট চার্টে আপনি আপনার নিজের জিনিসগুলো রাখতে পারেন। এবং আজকের আড্ডাটা কেমন লাগলো প্লিজ শেয়ার করতে ভুলবেন না। www.radiobanglanet.com

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন ইয়েস গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকে আমাদের একটু বেরোনোর পালা, কোথায় বলুন তো? খুব কাছেই, কিন্তু যে জায়গাটায় আমরা যাব সেটা কিন্তু হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাওয়ার মতো জায়গা। ইয়েস, বাংলাদেশের দিনাজপুরে আমরা আজকে যাব। তাহলে প্রথমে আমাদের শুনতে হবে এতে ইতিহাস কি বলছে। পলাশী প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার 8 বছর পর দিনাজপুর জয় করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন সেখানে ছিল ঘোড়াঘাট নগরী। ঘোড়াঘাট দুর্গ দখল নেওয়ার মধ্য দিয়ে ইংরেজরা ওই সরকার এবং নগরটিরও পতন ঘটায়। তবে ভিনদেশি ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্যস্তম্ভের সূচনায় ওই অঞ্চলের রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নাম হয় দিনারাজ, থেকে সৃষ্টি হয় দিনাজপুর জেলা। একটা কথা যদিও বলতে হয় যে বর্তমান দিনাজপুর জেলা কিন্তু পূর্বের সেই দিনাজপুর রাজ্যের সামান্য খণ্ডাংশই মাত্র। আদি সেই দিনাজপুরের বৃহৎ একটি অংশ আছে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে। 1947 সালে দেশভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান ও ভারতের মধ্যে বিভাজিত হয়ে যায় দিনাজপুর। এবং শুধু দিনাজপুরের তথ্য তথা মূল অঞ্চলটি বাংলাদেশে থেকে যায়। 100 বছরে দিনাজপুর বিভাজিত হয়েছে 3 বার। বিস্ময়কর না? ইতিহাস শিল্প সাহিত্যের ঐতিহ্যমণ্ডিত জেলার দিনাজপুরে রয়েছে অনেক দর্শনীয় স্থান, আমরা শুনব। এবং অবশ্যই আজ কানে কানে শোনা মাত্রই ডায়েরিতে নোট ডাউন, আর তারপর বেরিয়ে পড়া দিনাজপুরের উদ্দেশ্যে। কিন্তু এখন আমাদের অপেক্ষা করছে কয়েকটা গান, আমরা শুনবো, তারপর ফিরে এসে আবারও দিনাজপুরের গল্প শুনবো। সঙ্গে থাকুন।

তো শুনলাম কয়েকটা আমার সাধারণ গান, আর সেই গানের পর আবারও আমাদের কানে কানে ফিরে যাওয়ার পালা। শুনে নেওয়া দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুরের কাহিনী, এবং অবশ্যই নোট ডাউন করে পেরিয়ে পড়া সেই দিনাজপুরের উদ্দেশ্যে। তো প্রথমে কান্তজিউ মন্দিরের দিকে আমাদের প্রবেশ করতে হবে। কান্তজিউ, হ্যাঁ, 20 কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে, দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে, তেপা নদীর ধারে কান্তনগর গ্রামে সেখানে রয়েছে এক প্রাচীন মন্দির। সামনে সামনে খানিকটা ধুলো ওঠা মাঠ পেরোতেই রয়েছে একটা গেট। গেটের পাশেই আছে একটা নীল রঙের সরকারি ফলক, আর যেখানে লিপিবদ্ধ আছে এই মন্দির সম্বন্ধে বিশদ কিছু তথ্য। চুপি চুপি আমাদের পৌঁছতে হবে সেখানে। প্রথমে মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদীর শিলালিপি থেকে জানা যাবে একটা কথা। কী কথা? না, তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সের মন্দিরের নির্মাণ শুরু করেন। 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার শেষ ইচ্ছানুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। শুরুতেই মন্দিরের চূড়ান্ত উচ্চতা ছিল 70 ফুট। 1897 খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়ে চূড়াগুলো ভেঙে যায়। মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো কিন্তু আর সংস্কার করা হয়নি। আর সেই মন্দিরের ভিতরেই কিন্তু রয়েছে টেরাকোটা মন্দিরের আরেক সুন্দর দৃশ্য। যে প্রত্যাশা নিয়ে তাজমহল দেখতে গিয়েছিলাম একসময়, তার চেয়ে কিন্তু অনেক বেশি পেয়েছিলাম। ঠিক সেরকম ছবিতে কতবার দেখেছি এই মন্দির, কিন্তু আজ এখানে এসে আপনিও বুঝতে পারবেন এরকম একটা মুহূর্তে কতটা সুন্দরের শরীর। তাই এখনই নোট ডাউন করে রাখুন বাংলাদেশের দিনাজপুরের কথা। আমরা ফিরবো আবার কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা দিনাজপুরের ভ্রমণের গল্প নিয়ে। সঙ্গে থাকুন।

ব্যাক টু ফিট এলাম আবার আজকের স্পেশাল আড্ডা দিনাজপুর নিয়ে। বাংলাদেশের দিনাজপুর নিয়ে কথা চলছে, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন ওপারে আপনারা। আর নিশ্চয়ই কানে কানে মনে মনে চলে যাচ্ছেন সেই দিনাজপুরের জায়গায়। কান্তজিউর মন্দির শ্রীকৃষ্ণের জন্য নিবেদিত। কালিয়াকান্তজিউ অর্থাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপনের জন্যই মন্দিরের নামকরণ হয়েছে কান্তজিউ, কান্তজি বা কান্তজির। মন্দিরটির সুবাদে এলাকাটি কান্ত নগর নামেও পরিচিত। রাধাকৃষ্ণের মূর্তি মন্দিরের বাইরে রাখা আছে, যা আমার কাছে একটু অবাক করার মতো মনে হলো। কারণ কোনো উৎসবের দিন কিনা জানি না, তবে কিছু মহিলারা বিধিবদ্ধভাবে কান্তজির পুজোয় ব্যস্ত, ঘোমটা মাথায় দিয়ে উলুধ্বনি সহকারে। আসলে মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রেখা রয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। পুরো মন্দিরে প্রায় 15,000 মতো টেরাকোটা টালি রয়েছে এবং উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। তো মন্দিরের চারদিকে সবগুলো খিলান দিয়ে ভেতরে দেবমূর্তি দেখা যায় এবং মন্দির প্রাঙ্গণ আয়তকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। কিরকম অদ্ভুত না? নিচুতলার সব প্রবেশপথে বহু খাঁজযুক্ত খিলান রয়েছে আর দুটো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আবার আলাদা করা হয়েছে। স্তম্ভদুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্করণযুক্ত। আরেকটা মজার ব্যাপার, মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে এবং মন্দিরের নিচুতলার 21টি এবং দ্বিতীয় তলায় 27টি দরজা খিলান রয়েছে। তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র 3টি করে। কিরকম অবাক করা নয়? তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কীরকম দাঁড়ালো। আর এই ব্যাপারটাকে চাক্ষুষ দেখতে হ্যাঁ বেরিয়ে পড়তেই হবে কিন্তু বাংলাদেশের দিনাজপুরে যাওয়া চাই। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা বাংলাদেশের দিনাজপুর নিয়ে কিছু কথা। এখন

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে বাংলাদেশের দিনাজপুর সম্পর্কে। ভারতের 11তম আশ্চর্য এই মন্দির, কান্তজির মন্দিরের চমৎকার পোড়ামাটির অলঙ্করণে একটি বৈশিষ্ট্যপূর্ণ কী দিক জানেন? এতে কামদৃশ্যাবলীর চিত্র অঙ্কন করা হয়নি, যেমনটি দেখা যায় উড়িষ্যা বা দক্ষিণ ভারতীয় মন্দির সমূহে। তো পোড়ামাটির ফলকগুলোর বিশেষত্ব কিন্তু অন্যখানে, আর এই কাজগুলো সাধারণ কোনো টেরাকোটার কাজ নয়। তাহলে আসলে এর গায়ে লাগানো প্রতিটি ফলকে রামায়ণ ও মহাভারতের কাহিনী ছাড়াও কিছু ফলকে মোগল আমলের চিত্র বর্ণনা দেখা যায়। তবে এইসব ফলকের উপস্থাপনা ছিল অনন্য, যা অন্যান্য টেরাকোটা নিদর্শনে কিন্তু দেখা যায় না। আরেকটা ব্যাপার বলি আপনাদের, এর স্তম্ভের কার্নিশে সমসাময়িক জীবন ও অভিজাত শ্রেণীর শিকারের দৃশ্য চিত্রিত রয়েছে। আর দ্বিতীয় ধাপে রয়েছে মোগল জীবন ব্যবস্থার প্রতিচ্ছবি। মোগল বাদশাহদের শিকার ও কারুকার্য খচিত রথের দৃশ্যায়ন দেখা যায় এই ধাপে। তো বুঝতে পারছেন, এরকম একটা জায়গায় না গেলে কিন্তু আপনি মিস করবেন, কারণ এরকম একটা জায়গা খুব কাছেই আছে বাংলাদেশের দিনাজপুরে। তাই এইসব মন্দিরগুলোকে একটু স্পর্শ না করলে মনটা কি আর ভালো থাকে? তাই অবশ্যই নোট ডাউন করুন বাংলাদেশের দিনাজপুরের এই সুন্দর একটা জায়গার। আমরা ফিরবো আবার কয়েকটা গানের পর, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো আজকের এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজকের এই শো কেমন লাগলো। 4475039657 12 এবং আরেকটা কথা বলতেই হয়, যখন এই বাংলাদেশের দিনাজপুর সম্পর্কে কথা হচ্ছে, এই কুরুক্ষেত্রের যুদ্ধ, সীতার বনবাস কিংবা বকাসুর হত্যা নিশ্চয়ই আমরা সবাই পড়েছি, ইত্যাদি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী স্থান পেয়েছে ওই তৃতীয় ধাপে, মানে যেখানে আপনাদের এই মন্দিরের বিভিন্ন ধাপের কথা বলছিলাম সেইটারই একটা ধাপে এইরকম ব্যাপারটা চিত্রিত আছে। তবে এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের লৌকিক উপস্থাপন। শ্রীকৃষ্ণের কাহিনী সমূহকে এখানে জনসাধারণের জীবনের মতো চিত্রায়িত করা হয়েছে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক গল্পকথা। তো পৌরাণিক কাহিনীর লৌকিক উপস্থাপনে তাই কারিগরদের সৃজনশীলতা ও দক্ষতার এক অনন্য নিদর্শন এই ফলকগুলো। এ নবরত্ন বা নয় শিখর যুক্ত হিন্দু মন্দিরের চূড়া থেকে আদি নয়টি শিখর 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। কাহিনী কিংবদন্তি পুরানো ইতিহাসের মোহনা একসঙ্গে দিনাজপুরে। যদি খুব না ভুল করি তাহলে প্রায় 2500 বছরের সভ্যতা ও সাংস্কৃতিক লীলাভূমি এই অঞ্চল, যাকে বুঝতে আপনাকে কিন্তু ছুটে আসতেই হবে বাংলাদেশের দিনাজপুরে। এই রে, সময় কিন্তু একদম শেষ, আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। টাটা।

ইচ্ছে, খুব ছোট একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। ইচ্ছে পূরণ করতে আমাদের অনেক সময় গোটা জীবনটাও কম পড়ে, কারণ ইচ্ছের সীমানা অনেক দূরে পর্যন্ত বিস্তৃত। আমাদের সবারই বিভিন্ন বয়সের সাথে সাথে ইচ্ছেগুলো বদলায়, বা ছোটবেলা থেকে ইচ্ছেগুলো পূরণ করতে করতে আমরা বড়বেলায় আসি, বা বড়বেলায় এসে আমরা ছোটবেলার ইচ্ছেগুলো পূরণ করি। আছে না কি এমন কোনো ইচ্ছে যেটা আপনি পূরণ করতে চান বা যেটার জন্য আপনি ছুটছেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি পরপর তিনটে গানের পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমার বরাবরই ইচ্ছে ছিল আমি রেডিও জকি হব আর আপনার সঙ্গে কথা বলবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে এবং সেই ইচ্ছের পেছনে এবং অনেক দিনের অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক গল্প রয়েছে। সেই গল্প একদিন শোনাবো। এবং আমাদের যে কোনো ইচ্ছের পেছনে কিন্তু একটা পরিশ্রম থাকে, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ইচ্ছে পূরণ হয় না, সেটা সম্ভবও নয়। কিন্তু ইচ্ছে যখন আমাদের মধ্যে সঞ্চার ঘটে, তার পিছনে ডেফিনেটলি একটা বড় কারণ থাকে এবং ভগবান হয়তো জানেন যে সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারবো, সেই জন্যই আমাদের সেই ইচ্ছেটা আমাদের মধ্যে সঞ্চার ঘটান। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি পরপর দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglaneet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপারে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইউনিভার্স জানেন যে আমরা কোন ইচ্ছেটা পূরণ করতে সক্ষম, সেটাই আমাদের মধ্যে সঞ্চার ঘটান। এবার আপনার মনে হতেই পারে যে অনেক ইচ্ছের পেছনে আমরা ছুটি, সেই ইচ্ছেটা পূরণ হয় না বা হতে হতে সেটা আমরা পূরণ করতে পারি না, তাই তো? এটা নিশ্চয়ই আপনার মনে হচ্ছে। অনেক সময় এটা হয় যদি আপনার কোনো একটা ইচ্ছে হয়েছে সেটা আপনি জনসমক্ষে সবসময় বলবেন না, সেটার পিছনে নীরব পরিশ্রম করুন এবং ওভার এক্সপেকটেশনস রাখবেন না, যেটা ইচ্ছেগুলোকে দূরে করতে সক্ষম হয়। আপাতত এই দুটো ফর্মুলা পালন করে, এই দুটো ফর্মুলা মেনে নিয়ে কঠোর পরিশ্রম করে যান, আপনার ইচ্ছে আপনার স্বাদ ডেফিনেটলি দেবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ, ইচ্ছেটা যখন হবে না এক ঝাঁক ইচ্ছে একসঙ্গে নিয়ে সেটাকে পূরণ করার যে জার্নিটা সেটা লিখে পড়ুন, দেখবেন এটার মজাটাই আলাদা। আর সেই ইচ্ছেগুলো যখন পূরণ হবে, সেটা যখন ডানা মেলে উড়বে এবং সেই ইচ্ছের সঙ্গে যখন আপনি যাপন করবেন, সেটার স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। এরকম ইচ্ছের গল্প থাকলে বা ইচ্ছে পূরণের কোনো গল্প থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 আপাতত গান ফিরছি আরও কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার তো অনেক রকম ইচ্ছে হয় অনেক সময়, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি শোটা শুরু করি আমার মনে হয়, আমার ইচ্ছে হয় যে এই শোটা যেন খুব তাড়াতাড়ি শেষ না হয়। কিন্তু কী করে যে একটা ঘন্টা কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না, আর আমার ইচ্ছে করে আরেকটু সময় আপনার সঙ্গে কাটাতে, সেটা হয় না। ওই যে সব ইচ্ছে পূরণ হয় না সেটা এটা সত্যি কথা, কারণ আমি ওভার এক্সপেক্টেড থাকি আপনার সঙ্গে কথা বলার জন্য। কিছু করার নেই, সময় এখন বলছে টাটা, আমাকে আসতেই হবে, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে ঘুম থেকে উঠেই ভালো থাকার প্রার্থনা আমাদের সকলেরই, কিন্তু আমাদের এই যে দৈনন্দিন জীবনযাত্রা সেখানে আমাদের এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে চলে, সত্যি সত্যি কি আমাদের ভালো থাকাটা হয়ে ওঠে, নাকি বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদের প্রতিদিনের জীবনযাত্রা চলতে থাকে? এই যে আমাদের প্রতিদিনের জীবন, সেখানে নানা রকমের ওঠা পড়া, আর তার মধ্যে থেকেই ভালো থাকার উপায়গুলোকে খুঁজে নিতে হবে আমাদেরই। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, আর আমরা আজ এখানে এই পপকর্নের আড্ডায় কথা বলবো ভালো থাকার উপায়গুলো নিয়ে। আমাদের প্রতিদিনের জীবনে ছোট্ট ছোট্ট যে আমাদের ভালো থাকার যে ছোট্ট ছোট্ট সেই বিন্দু বিন্দু করেই সিন্ধু আমাদেরই কিন্তু তৈরি করে নিতে হবে। জানবো সেই সব কিছু, কথা বলবো, আড্ডা তো চলবেই, তবে এখন শুনবো গান। চলুন পরপর তিনটে গান রেখে যাচ্ছি আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই ভালো থাকতে চাই, আর ভালো থাকার উপায়গুলো কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। আর সেই জন্য প্রতিদিন আমরা যদি কিছু অভ্যেসকে নিয়মিত করতে পারি, আমরা কিছু হ্যাবিটকে নিজেদের মধ্যে গ্রো করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এইরকমই ভালো থাকার উপায়গুলো নিয়ে কথা বলছি, যেখানে সবার প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো সকালে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে যদি খুব সকালে ওঠা যায় তাহলে যেন অনেকটা ফ্রেশ আর একটা ক্লিয়ার মাইন্ড নিয়ে ঘুম থেকে ওঠা যায়, যেটা অনেকটা আমাদের প্রোডাক্টিভ হতে সাহায্য করে। যে যে কাজই করুন না কেন, সেই কাজটাই অনেকটা ভালো করে, অনেকটা সময় নিয়ে আমরা ভালো করে চিন্তা করে সেই কাজগুলো করতে পারি, যা আমাদের প্রোডাক্টিভ হতে সাহায্য করে। তাই আর্লি রাইজার যারা, তারা অনেক বেশি সকালবেলা কিন্তু ফ্রেশ থাকেন। সুতরাং এই অভ্যেসটাকে আমরা নিজেদের মধ্যে অবশ্যই গ্রো করতে পারি। আমরা এরকমই আরও কিছু ভালো থাকার উপায় যেগুলো আমরা সকলেই জানি, কিন্তু ওই যে বারবার বললে আমাদের সেটা করতে ইচ্ছে করে, ঠিক সেই রকমই কিছু কথা আমরা আর একবারও আমাদের গল্পের মধ্যে আজকে শেয়ার করব। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি, আর সেই জন্য এখন অনেকেই নিয়মিত শরীর চর্চার দিকে ভীষণভাবে যত্ন নিচ্ছেন, যা আমাদের শুধু শরীরকে ভালো রাখতেই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যকে এবং ইমোশনাল হেলথকে ভালো রাখতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর সেই জন্য ভালো থাকার জন্য একটু সকালে উঠে যদি একটু এক্সারসাইজ করা যায়, সেটা কিন্তু আমাদের সারা দিনটাকে অনেক বেশি আমাদের অ্যাক্টিভ থাকতে, ভালো থাকতে সাহায্য করে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে, আর আমাদের অ্যাক্টিভ থাকতে, ভালো থাকতে সাহায্য করে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছে।

20 মিনিট যদি একটু খোলা হাওয়ায় একটু হেঁটে আসা যায়, তাহলেও কিন্তু আমাদের শরীর এবং মনকে নিমেষেই ফুরফুরে করে দিতে পারে। সুতরাং এই যে ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো আমরা নিজেদের মধ্যে অবশ্যই তৈরি করতে পারি, আমাদের ভালো থাকার উপায়গুলো কিন্তু এইভাবেই আমরা খুঁজে নিতে পারবো। আমরা আমাদের এই ভালো থাকার উপায়গুলোকে নিয়ে আরও কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. itoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে।

0: সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমাদের দৈনন্দিন জীবনের এই যে ব্যস্ততা, আর সেখানে সোম থেকে শুক্র কিভাবে যেন কেটে যায়, আর সেই যে একটা ব্যস্ততা আর তার মধ্যে কাজের প্রেশার, সব মিলিয়েই একটা মানসিক চাপ, একটা অ্যাংজাইটি অনেকের মধ্যেই দেখা যায়। আর সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা, তাদের সঙ্গে যদি অনেকটা খোলামেলা সময় কাটানো যায়, তাহলে কিন্তু আমাদের শরীর আর মন নিমেষেই ভালো হয়ে যেতে পারে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো থাকার উপায়গুলো নিয়ে। এই যে আমরা ভালো থাকতে চাই, সেই জন্য তার উপায়গুলো তো আমাদেরই খুঁজে বার করতে হবে। আর সেই জন্য সোম থেকে শুক্র ব্যস্ততার পরে যদি শনি রবি উইকেন্ডে একটি দিনও যদি আমরা আমাদের বন্ধুদের সঙ্গে, আমাদের পরিবারের নিজের যে মানুষগুলো, তাদের সঙ্গে যদি কিছুটা কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করতে পারি, তাহলে কিন্তু আমরা মানসিকভাবে অনেক বেশি ভালো থাকতে পারি। কারণ আমাদের ওই যে একটা মানসিক চাপ, আমাদের যে অ্যাংজাইটি, সেটা কিন্তু আমরা বন্ধুদের সঙ্গে কথা বলেও কিন্তু আমরা অনেকটা নিজেদের আমরা এই ধরনের যে চাপগুলো থেকে মুক্ত করতে পারি। আমরা ভালো থাকার উপায়গুলো এইভাবেই নিজেরা খুঁজে বার করতে পারি, অবশ্যই পারি। তাই জন্য আমাদের এই অভ্যেসগুলোকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই সেই উপায়গুলো নিজেরাই বার করে নিতে পারবো। আমাদের এই যে ভালো থাকার গল্প, সেই গল্প তো জারি থাকবেই, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য ফিরে আসছে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে সঙ্গে থাক।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো থাকার উপায়গুলো নিয়ে। আমাদের এই যে প্রতিদিনের জীবনের যে একটা ব্যস্ততা, সেখানে অনেক সময় যেটা হয়, আমরা একটু মানসিক এবং শারীরিকভাবে অনেক সময় একটু লো ফিল করি। আর সেই সময় যদি আমাদের ভালো থাকার উপায়গুলো আমরা নিজেরাই খুঁজে বার করতে পারি, আমাদের নিজেদের মধ্যে কিছু অভ্যেস আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা কিন্তু নিজেদেরকে নিজেরাই ভালো রাখতে পারবো। আর সেই যে অভ্যেসগুলো আমরা নিজেরা তৈরি করতে পারবো, এই আশা নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনার বন্ধু অনামিকা। আগামীকাল থেকে একই সময় আবার ফিরে আসব পপকর্ন নিয়ে। ততক্ষণ সঙ্গে রাখুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: এতটুকু আধারে মন আর এইটুকু আলোর পরশ নিয়ে এই কি আকাশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের জীবনের অঙ্গ তারা, আমাদের জীবনে এতটা প্রভাব বিস্তার করে আসে তারা যে মাঝে মধ্যে মনে হয় যে তাদের ছাড়া এই জীবনটা, এই দিনগুলো যেন অচল। কথা বলছি আমাদের পোষ্যদের নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা পোষ্যদের নিয়ে। তবে এই পোষ্যরা কিন্তু যা তা পোষ্য নয়, এদের বিভিন্ন ধরনের এপিক কাজকর্ম আছে। কাজেই এরকম অদ্ভুত অদ্ভুত কাজকর্ম এই আজব পোষ্যদের নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো প্রথমেই আপনার সঙ্গে শেয়ার করব কিটির কথা। কিটি আমার এক বন্ধুর বাড়িতে পোষ্য বিড়াল। তো তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে সে প্রচণ্ড সাহসী ছিল, মানে এত সাহসী যে ইঁদুর দেখে উল্টো দিকে দৌড় মারত। তো এই কিটির অদ্ভুত অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানা আছে। যেমন ধরুন, এমন একটি বিড়াল যে মাছ খেতে গেলেই গলায় কাঁটা বিঁধিয়ে ফেলে। মাঝে মধ্যেই তাকে দেখতাম ওই ভেটেরিনারি ডক্টরের কাছে নিয়ে যেতে, এবং সেখানে শোন দিয়ে তার গলা থেকে মাছের কাঁটা বার করতে হতো। এ তো গেল একটা দিক। উল্টো দিকে সে একবার ইঁদুর দেখে ভয়ে পেয়ে ইঁদুরকে কামড়ে দিয়েছিল, মানে শুধু ইঁদুর নয়, একটি বড়সড় মেঠো ইঁদুর টাইপের। আর কামড়ে মেঠো ইঁদুরটিও যেরকম অবাক হয়ে গিয়েছিল, কিটিও সেরকম অবাক হয়ে গিয়েছিল। কামড়ে এসে কী করবে বুঝতে পারছিল না। আলটিমেটলি ফলাফলটা এরকম হয়েছিল, কামড়টা ছেড়ে মেঠো ইঁদুর উল্টো দিকে দৌড় মেরেছিল আর কিটি উল্টো দিকে। এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ডকারখানা কিটির খাতায় লেখা রয়েছে তার কেরিয়ারে। তো এরকম আরও অনেক পোষ্য আছে বুঝলেন। যেমন ধরুন ল্যাম্পো, একটি কুকুর, তার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. itoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিং
3: একটি জায়গা বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন।